0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন এ মর্নিং অফ সানডে, দ্য 8th অফ ভাদ্র, দ্য 9th অফ রবিউল আউয়াল অ্যান্ড অগস্ট দ্য 23rd। দ্য নিউজ রেড বাই শামস রহমান। ফার্স্ট দ্য হেডলাইন্স। প্রাইম মিনিস্টার তারেক রহমান এপ্রুভস প্ল্যান টু লিঙ্ক ভোলা উইথ মেইনল্যান্ড রেড নেটওয়ার্ক বাই কনস্ট্রাক্টিং রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ হাইওয়ে। Government decides to launch national e-health platform to bring health sector under integrated digital system. President Pirza Fakhrul Islam Alamgir pays tribute at National Mausoleum, pledges to build just, democratic and prosperous Bangladesh. Home Minister orders strict action against terrorists and extortionists. Preventive oral cholera vaccination campaign begins in risk areas of country. Iran says any state joining U.S. economic sanctions against Iran will be considered an enemy. And Bangladesh resumes their batting in second innings against Australia in second and last cricket test in Mackay. Now the details. The government has decided to connect country's island district Bhola by road with Borishal and Dhaka. The decision was taken at a meeting at Prime Minister's office at Tejgaon in the capital yesterday, with Prime Minister Tariq Rahman in the chair. In the meeting, Prime Minister asked the concerned officials to take a project to construct the highway on Rahmatpur-Hizla-Mehendiganj-Bhola route. Three proposals were discussed at the meeting and the route on Rahmatpur-Hizla-Mehendiganj-Bhola was finalized. Prime Minister stressed on developing an integrated road network to overcome geographical barriers, ensure uninterrupted connectivity and expand opportunities for trade and economic activities. He directed the authorities concerned to expedite the initiative to bring Bhola under the national road network. The proposed route would require widening existing roads, constructing new roads in some parts and three small bridges. The feasibility study of the project would be assessed expeditiously for quick implementation. The road will reduce travel time from Bhola to Borishal and Dhaka, as well as transportation costs. Prime Minister Tariq Rahman has asked the authorities concerned to take a pilot project to develop a national e-health platform to bring the country's healthcare under an integrated digital framework. He gave the directives at a meeting on integrated information technology-based system for health sector at Prime Minister's office in the capital yesterday, with Prime Minister in the chair. The meeting discussed the proposed structure, operational mechanism and potential applications of the national e-health platform in healthcare services. Initially, the platform's effectiveness, potential challenges, costs and feasibility will be assessed through a pilot project in several districts. Based on the experience and findings of the pilot project, the government will take plans for expanding the platform nationwide gradually. At the meeting, the Prime Minister stressed the effective use of information technology in healthcare, saying the integrated system should be developed to make healthcare services more accessible, convenient and beneficial to the people. He also stressed on ensuring data security and individuals' privacy while making the platform user-friendly, cost-effective and sustainable in the long term. He asked the authorities concerned to evaluate the outcome of the pilot project properly before taking further steps. President Mirza Fakhrul Islam Alamgir has paid tribute to the martyrs at the National Mausoleum in Sabah. The president placed a floral wreath at the mausoleum yesterday morning. He stood in solemn silence there for some time as a mark of profound respect to the memories of the martyrs. The president was accorded a guard of honour by a smartly turned out contingent of three services while a bugle played the last post. After the ceremony, he also signed a visitor's book kept at the National Mausoleum premises and planted a sapling there. In the visitor's book, Mirza Fakhrul Islam Alamgir expressed his pledge to work together to build a peaceful, just, democratic, welfare-oriented and prosperous Bangladesh by upholding the spirit of the Great Liberation War, the ideals of the Constitution and the dignity of the sacrifice of the valiant martyrs. The United States has congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd president of Bangladesh and expressed its willingness to work with him to further strengthen bilateral ties. The U.S. Embassy in Dhaka, in a message yesterday, said the United States looks forward to working with new President Mirza Fakhrul Islam Alamgir and the government of Bangladesh to further strengthen the country's bilateral partnership. Home Minister Sarawuddin Ahmed has ordered law enforcement agencies to take strict action against terrorists and extortionists. He gave this order yesterday while visiting Dhaka Medical College ENT Department Head Professor Dr. Muhammad Asadur Rahman. Social Welfare Minister Professor Dr. AZM Zahid Hussain was present at the time. The Home Minister said extortionists identify terrorists and drug dealers in all metropolitan areas of the country would be brought under the law soon. This is Bangladesh Beta giving you the news. The preventive oral cholera vaccination campaign 2026 has begun in 14 high-risk upazilas across the country to prevent cholera. The campaign began yesterday with first dose of the vaccine and will continue till 21st September. Later, the second dose will be given from 26th September. All citizens aged 1 year and above, except pregnant women, can receive the oral vaccine free of cost. A total of 51,75,000 people across the country have been targeted for vaccination under the campaign. Prime Minister's wife and Vice President of the Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, visited a free cataract surgery camp at the Bhashante Government Secondary School ground in the capital yesterday. Ziaur Rahman Foundation organized the event. BNP Media Cell said the camp provided surgeries, necessary medicines and spectacles at free of cost. Iran has warned that any state joining U.S. sanctions against Iran will be considered an enemy and Tehran will target their interests in retaliation. The warning comes as tensions between Tehran and Washington continue to escalate. Iranian Army spokesman Brigadier General Mohammad Akraminia said the country's military doctrine is shifting from a defensive to an offensive posture. Iran condemned the new American economic sanctions against Iran as a declaration of war, accusing Washington of trying to extend its authority over independent UN member states. Meanwhile, U.S. President Donald Trump has said he considers the Strait of Hormuz to be American territory for now. France has pledged to provide Ukraine with additional missile interceptors as Russian attacks intensify, driving civilian deaths to their highest level since the early months of the war. At least 13 people were killed in overnight strikes across Ukraine, Russia and Crimea. Earlier, in Ukraine's Kryvyi Rih, 16 people were killed and more than 100 injured after Russian drones strike a busy shopping centre. Cricket and Bangladesh resumed their second innings batting against host Australia in the second and last test at Mackay today. They were 38 for 3 when reports last came in. Scores so far, Bangladesh 64 and 38 for 3, and Australia 210 in their first innings. Bangladesh are leading the series 1-0. Final weather and forecast valid till 1 this afternoon says there is no inland river port warnings and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman approves plan to link Bholang with mainland road network by constructing Rahamatpur-Hizla-Mehendiganj Highway. Government decides to launch National e-health platform to bring health sector under integrated digital system. President Mirza Fakhrul Islam Alamgir pays tribute at National Mausoleum, pledges to build just, democratic and prosperous Bangladesh. Home Minister orders strict action against terrorists and extortionists. Preventive oral cholera vaccination campaign begins in risky areas of country. Iran says any state joining U.S. economic sanctions against Iran will be considered an enemy. And Bangladesh resumes their batting in second innings against Australia in second and last cricket test in Mackay. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: এতক্ষণ ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শারণী ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবে না। দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করবে। তিনি গতকাল বাগেরহাটের মংলা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের পরিচয় তারা মাদক কারবারি ও চাঁদাবাজ। তিনি আরো বলেন, বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে, এটা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। বিষ প্রয়োগ, বাঘ হরিণ শিকার প্রশ্রয় দেব না। দলীয় পরিচয়ে অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না। মংলা উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের কূটনৈতিক ও সার্বিক সম্পর্ক নির্ভর করবে। তিনি গতকাল ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে রাখি বেঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি, কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে। তিনি আরো বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়, এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগান গ্রহণ করেছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না, কারণ তিনি জানেন দেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, আর কোন ডিসেম্বরেই তিনি ফিরবেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার হাসানুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাদের প্রাণের শহর খুলনাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রায় দুই মাস পূর্ব থেকে প্রচেষ্টা শুরু করেও সফল হওয়া যায়নি। শহরের বেশ কিছু এলাকায় ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি গতকাল মহানগরীর মিস্ত্রিপাড়া বাজার চত্বরে 27 নম্বর ওয়ার্ডে শিশুদের অংশগ্রহণে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, আগামী দুই মাস ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আসন্ন এই দুই মাস বিশেষভাবে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর নজর দিতে হবে এবং মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। পরে প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতির সভাপতিত্বে কেসিসির প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক খুলনা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় মেডিয়েশন কনফারেন্সে ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সম্প্রতি ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের মরদেহ গতকাল যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত 19 আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে সরকার অনুমোদিত নিত্যপণ্য ন্যায্য মূল্যে বিতরণ কার্যক্রম কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া হাইস্কুলের পাশে গতকাল উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে 1000 ব্যক্তিকে 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি করে ডাল, আটা ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। এদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আঞ্জুমান মুফিদুল যশোর জেলা শাখার উদ্যোগে গতকাল 15 জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। আঞ্জুমান মুফিদুল জেলা শাখার সভাপতির সভাপতিত্বে পৌরসভার সাবেক কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলা চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন কৃষকেরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছে। এবার এর উপরে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখন চলছে পাট কর্তন, জাগ দেয়া ও আঁশ ছড়ানোর। কৃষকরা জানান, এবার অনুকূল আবহাওয়া ও সময় মতো বৃষ্টির কারণে পাটের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে। কপিলমুনির পাট চাষী রবিউল জানান,
4: পাট লাগানো হয়েছে আমার 9 বিঘা মতো। আশা করছি বিঘা প্রতি আপনার 10-11 মন করে হতে পারে, ফলন মোটামুটি ভালো হয়েছে।
3: কপিলমুনি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,
5: আমার এখানে পাট হয়েছে প্রায় 55 হেক্টর। কৃষক এবার কিন্তু পাটের বেশ আশাই বুক বেঁধেছে, কারণ এবার যে আবহাওয়া তাতে হলো পাটের ফলন অনেক ভালো।
3: উপজেলা কৃষি অফিস সূত্র বলছে, চলতি মৌসুমে উপজেলার 10টি ইউনিয়নে 283 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন বলেন,
6: আমরা এবছর চলতি অর্থবছরে আমরা 283 হেক্টর জমিতে পাটের আবাদ করতে পেরেছি। ইতিমধ্যে 255 হেক্টর জমির পাট কর্তন হয়ে গিয়েছে, আর পাটের এখনো পর্যন্ত যতটুকু কর্তন হয়েছে তার ফলন হলো 2.1 পার হেক্টর।
3: ভালো ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত হলে পাইকগাছার কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শেরপুর দুরন্ত ক্লাব একাদশ 2-0 গোলে মধুপুর মিতালী ক্লাব একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি ইয়াসিন মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভাই ভাই একাদশ 3-0 গোলে নাইট হান্টার একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিতা নাহিন ইন্দ্রিলা, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এজেন্ডালিতে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি গাজী মাঝারুল আনোয়ারের কথা গিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ ও তার সঙ্গীরা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সর্বশেষ গানটি শুনবেন নাসরিন আক্তার মিনার কণ্ঠে, গানের কথায় সাইদুর রহমান সাইদ।

আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। বর্ণালীর প্রথমে গিয়েছেন কামাল হাসান মোকাম আলী খানের কথায়। গানের সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালীর এবারের গানের শিল্পী শাহনাজ পারভীন সেতু, গানের কথায় নাজমুল হক লাকী, সুর করেছেন শহীদুল ইসলাম রাজু।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শেখ আব্দুস সালামের সুরে গিয়েছেন ইন্দ্রজিৎ কুমার সাধু, গানের কথায় দেলোয়ার হোসেন জাহাঙ্গীর।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে

0: এর অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
1: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
0: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
0: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা, আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হচ্ছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রিম্পা বিশ্বাস, গানের কথায় দীপঙ্কর ঘোষ, গানটি সুর করেছেন প্রদীপ রাহা।

এই গানটির সাথেই শেষ হলো আজকের মতো বর্ণালী। শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনযোগ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসী ও চাঁদামাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরও দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে সক্ষম হয়েছে সরকার। তিনি গতকাল রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 2026 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে একথা বলেন। অর্থ পরিকল্পনামন্ত্রী এই সাফল্যের পেছনে বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন এবং বলেন, সরকার সেই প্রক্রিয়াকে সহায়তা করবে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল এক বার্তায় ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। কলেরা প্রতিরোধে দেশে গতকাল থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। গতকাল থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং আগামী 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরে কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় কোন রাষ্ট্র যোগ দিলে সেই রাষ্ট্রকেও শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এ প্রক্রিয়ায় তেহরান সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করবে বলেও সতর্ক করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই হুঁশিয়ারি দেওয়া হল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করেন। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 41 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 3 উইকেটে 41 রান এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210 রান। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর খুঁড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা। আপনি আপনার সম্পর্কের প্রতি ঠিক কতটা যত্নশীল? ব্যস্ততার ভিড়ে আপনি সম্পর্কগুলোতে সময় দিতে ভুলে যাচ্ছেন না তো? তাই বলবো যে আপনার সাথে থাকা যে প্রিয় মানুষগুলো আছে তাকে সময় দিন, কাজ অনেক করা যাবে। তবে সম্পর্কগুলোকে দূরে ঠেললে সেই দূরত্বটা কিন্তু বাড়তেই থাকে, আর দূরত্ব বাড়াতে চাই না বলেও কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হই রূপালীর আয়োজনে। সকাল 9:05 মানে কিন্তু আপনাদের পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের এই ভালো লাগার সময়টুকু আরও ভালো লাগায় পরিপূর্ণ করতে এই মুহূর্তে স্টুডিওতে আছি আমি ফাহমিদা নাহিন ইঞ্জিলা,
2: আমি নূরজাহান আক্তার, আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মিধা,
1: আর সাথে রয়েছেন আপনারা সকলে বরাবরের মতোই।
2: হ্যাঁ, আর আজকে কিন্তু আমাদের মনটা ভালো, একটি সুন্দর চিঠি কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। হাতের লেখাটাও যেমন সুন্দর আর
1: পোস্টকার্ডটাও অনেক সুন্দর। হ্যাঁ
2: বন্ধু, আমাদেরকে লিখেছেন, আমরা কিন্তু আর দেরি করব না তাই না, কিন্তু আমাদেরকে লিখেছে এত সুন্দর করে লিখেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া খুলনার বন্ধু। বন্ধু কিন্তু আমাদের কাছে গান শুনতে চেয়েছেন প্রেমের জ্বালা ছায়াছবি থেকে, শোনাবি কি?
1: যেহেতু আপনি শুনতে চেয়েছেন অবশ্যই শোনাবো। তার আগে আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই মাধ্যম দুটো একটু বলে দিই তাই না? 01974121970 এই নম্বরটিতে যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে রূপালের আয়োজনে। আর সুন্দর একটি চিঠি পেয়ে তো মনটা ভালো হয়েই গেল, তারপরও যারা চিঠি এখনো পর্যন্ত লেখেননি বা নতুন বন্ধু রয়েছেন লিখবেন ভাবছেন তারা ঝটপট লিখে ফেলুন রূপালী প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। তো বন্ধু দেরি করবো না, যেহেতু চিঠির পড়েই ফেলেছি
2: এবার শুনে নেব বন্ধুর পছন্দের গান।
1: হ্যাঁ, প্রেমের জ্বালা ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপড়। চলুন আপনাদের পছন্দের গান শুনে আসি, নিশ্চয় সঙ্গে আছেন।

0: চমৎকার একটি গান দিয়ে শুরু হলো আমাদের আজকের রূপালীর অনুষ্ঠান।
1: হ্যাঁ, পুরোটা আয়োজন জুড়ে থাকলে বন্ধুরা কিন্তু এইভাবেই আমাদের অনেক সুন্দর সুন্দর গান রয়েছে শুনতে পাবেন।
0: আমাদের ডালিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আজকে রয়েছে, অবশ্যই শুনতে হলে পুরোটা আয়োজন আমাদের সঙ্গেই থাকতে হবে। এমন প্রত্যাশায় আবারও চলে যাচ্ছি গানে, আর এবারে শোনাব জিঘাংসা ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে যে আমাদের কাছে অনুরোধ করেছিলেন রায়ের মহল খুলনা থেকে নিত্যানন্দ। নিশ্চয়ই আপনি সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দ করা গান।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে রয়েছেন, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান।
3: তবে আরো একটি গান আমরা শুনবো, শুনে তারপর কিন্তু বন্ধুদের সাথে আমরা কথা বলবো। 01974121970 এই নম্বরটি বন্ধুরা অবশ্যই প্রস্তুত থাকবেন কথা বলার জন্য।
2: অতিথি এই ছায়াছবি থেকে এবার শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন দেওতলা বুটিয়া থেকে আফজাল মোল্লা।
3: ও পাখিতর যন্ত্রণা,
2: চলুন শুনে আসি গানে গানে।

0: কথা দিয়েছিলাম যুক্ত হব 01974121970 এই নম্বরটিতে আপনাদের সাথে রূপালীর ফাঁকে। সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে।
1: দেখে নিচ্ছি প্রথম বন্ধু কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: রুবেল খালিশপুর খুলনার বন্ধু, জি।
2: আমাকে শোনাবেন মিলন তারা ছবি থেকে গান সৈয়দ আব্দুল হাদী এবং আবিদা সুলতানার কণ্ঠে। গানের শিরোনাম তুমি থাকবে বলো থাকবে, শুধু আমারই হয়ে তুমি থাকবে।
1: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন ইন পর্বে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা আপনারাও থাকবেন, আমরা আশা করি পুরোটা আয়োজন জুড়ে থাকলে আপনাদের অনুরোধের গান শুনতে পাবেন। হ্যালো,
3: ওয়ালাইকুম
1: আসসালাম। জি, আমরা সকলে ভালো আছি। বুলবুল আহমেদ?
3: জি, আমরা
1: সকলে ভালো আছি বন্ধু।
3: আমাকে গান শোনাবেন হৃদয়ের বন্ধন। হৃদয়ের বন্ধন ছায়াছবি থেকে মনির খান ও কনক সভার কণ্ঠে গানের কথা।
1: হ্যাঁ, আসলেই তাই, ভালোবাসার জায়গা বলতে তো খুলনা বেতার, কারণ আপনাদের সব অনুরোধটাই কিন্তু আমরা প্রচারের চেষ্টা করি, যেখানে প্রাপ্তি আছে সেখানে তো ভালোবাসা থাকবেই।
0: একদমই তাই, আর আমাদের সকল আয়োজনে কিন্তু আপনাদের জন্য আপনাদের অনুরোধকে ঘিরেই, তাই সঙ্গেই থাকুন। কে আছেন?
4: ওয়ালাইকুম
0: আসসালাম। কোথা থেকে বলছেন আশা? আচ্ছা বলুন।
1: জি, আপনার অনুরোধটি বলেন। হ্যালো, আপনি আপনার অনুরোধটি বলেন, এটা রূপালীর আয়োজন, আপনার অনুরোধের গানের কথা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনারা অবশ্যই ফোন ইনে অংশগ্রহণ করার আগে চিন্তা ভাবনা করেই নিয়েন যে কোন গানটি আপনারা শুনতে চান, কোন ছায়াছবি থেকে। সংক্ষেপে যদি সময় অল্প তো আপনাদের বেশি সময় দেওয়ার সম্ভব হয় না, ঠিক আছে?
0: সংক্ষেপে নাম ঠিকানা বলে আমাদের কাছে অনুরোধটি করবেন।
1: হ্যালো,
5: শুভ
1: সকাল
5: দিদি।
1: আচ্ছা ঠিক আছে, শোনানো হয়েছে, এটাই কথা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আবার অনুরোধটি করেন, এবার কোন গানটি শুনতে চান? আচ্ছা আচ্ছা, দোলা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, কোন গানটি? আচ্ছা আচ্ছা, ভাব তরঙ্গে। আচ্ছা ঠিক আছে বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার, দোলা ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। হ্যালো, জি, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, অঞ্জিল আপু ভালো আছে আপনার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও শোনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, এভাবে প্রতিনিয়ত আমাদের সাথেই থাকবেন। কে আছেন আমাদের সাথে 01974121970 এই নাম্বারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: আপুরা ভালো আছেন?
1: জি, আমরা সবাই ভালো আছি বন্ধু। জি আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের গানগুলো শুনিয়ে দেওয়ার। নিয়ে নেব এবারে ফোন কলটি। হ্যালো,
7: শুভ
1: সকাল।
7: জি
1: দাদা বলুন।
4: আপনি জানতে চাইছি আজ
1: আচ্ছা ছায়াছবির নামটি আরেকবার বলেন।
4: প্রিয়জন।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। আমরা কিন্তু আর বেশি কথা বলবো না, আর একটি দুটি ফোন নিয়ে কিন্তু আমরা আবার বন্ধুদের পছন্দের গানে চলে যাব। এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: আব্দুল মজিদ বলছি, শরীরগাড়ি কুষ্টিয়া।
1: জি আব্দুল মজিদ বলেন। দূর দেশ ছায়াছবি থেকে আব্দুল হাদির কণ্ঠে যেও না সাথী, এই শিরোনামে সম্ভবত গানটি। যাই হোক, আমরা চেষ্টা করব গানটি শুনিয়ে দেওয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, আর সুন্দর একটি গান শুনতে চাই অনুরোধ করার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সকলে ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। আমরা আরেকটি ফোন কল নিয়ে দেখে নিচ্ছি সর্বশেষ কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, শুভ সকাল। জি দীপঙ্কর বলেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর সাথেই শেষ করতে হচ্ছে ফোন ইন পর্ব রূপালীর আয়োজনে। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর যারা যুক্ত হননি আগামী কোনো আয়োজনে অবশ্যই যুক্ত হয়ে যাব। তো এখন কিন্তু আমরা অনেক বলেছিলাম, অনেক গান রয়েছে বন্ধুদের উদ্দেশ্যে শোনানোর। তো কোন গানটি শোনাচ্ছ এবার?
0: আমি তোমার চাঁদ, তুমি আমার চাঁদেরই জ্যোৎস্না।
1: চাঁদেরই আলো, আচ্ছা ঠিক আছে, আমি তাই শুনে নেবো এমনই শিরোনামে গান।
0: এম এ খালিক ও রিজিয়া পারভিনের কণ্ঠে গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, দেওয়াতলা পটিয়াঘাটের বন্ধু।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে ছায়াছবির গান শুনছেন, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবার শোনাব গান আশরাফ উদাস ও দিলরুবা খানের কণ্ঠে কান্দো কেন মন এই বাণীচিত্র থেকে। রেজাউল আলম ছুমটু, আপনি হরিণাকুণ্ড ঝিনাইদহ থেকে গানটির জন্য আমাদের কাছে অনুরোধ করেছিলেন। আশা করছি সাথেই আছেন, শুনতে থাকুন।

শিক্ষা, তথ্য ও বিনোদন নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ বেতার খুলনা সবসময় সবখানে আপনারই পাশে, তাই শুনতে থাকুন, সাথেই থাকুন আমাদের সকল আয়োজনের সাথে। প্রিয় শ্রোতা, রূপালীর আয়োজনের এবারের গানের শিল্পী আয়ুব পাত্র। আম্মাজান ছায়াছবি থেকে শোনাব গানটি। গানটি শুনতেছে আমাদের কাছে মাসুদ রাঙা, আপনি চুয়াডাঙ্গা থেকে, এবং আব্দুল মজিদ, আপনি শৈলকারী কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে, শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সচেতনতাই কিন্তু জীবন রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার, তাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানে অনুষ্ঠান। এবারে শোনাব কাশিমালার প্রেম, এই বাণীচিত্র থেকে রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে গান। গানটি শুনতে

0: উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সচেতনতাই কিন্তু জীবন রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার, তাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানে অনুষ্ঠান। এবারে শোনাব কাশিমালার প্রেম, এই বাণীচিত্র থেকে রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে গান। গানটি শুনতে

0: উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সচেতনতাই কিন্তু জীবন রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার, তাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানে অনুষ্ঠান। এবারে শোনাব কাশিমালার প্রেম, এই বাণীচিত্র থেকে রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে গান। গানটি শুনতে

সর্বশেষ গানটি শুনবেন ঢাকা অ্যাটাক, এই ছায়াছবি থেকে মতিন চৌধুরীর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আব্দুর রহমান পাংশারাজবাড়ি থেকে।

সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সায় চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলা কুমা খাইলাম, হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে

এ গানটির সাথে সাথে শেষ করছি আজকের মতো রূপালীর আয়োজন। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় সাথে ছিলাম ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় সাথে ছিলাম ফাহমিদা নাহিন উইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় সাথে ছিলাম ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। প্রিয় শ্রোতা সকলকে প্রীতিময় শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণার সাথে আছি ফাহমিতা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে বিমানবাহিনী সদর দপ্তরের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনায় পরিদর্শন করেন। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করা হবে। দায়িত্ব গ্রহণের পর আজ সকালে প্রথম সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ের নির্বাচনগুলোর মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, তবে আগামী স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবেন। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দলিব রহমান পার্থ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আজ সকালে সচিবালয়ের অফিসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা এবং মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে জনগণের পক্ষে গণমাধ্যম সময়োপযোগী দায়িত্ব পালন করে আসছে। কলেরা প্রতিরোধে দেশে চলছে মুখে খাওয়া কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। ইরান সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় প্রতিবেশী কোনো দেশের সম্পৃক্ত হলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা এবং একই সঙ্গে এসব দেশ ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক অবরোধ ঘোষণা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরান এই সতর্কবার্তা দিল। ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কিয়েভে রুশ হামলায় বেশি সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্স এই সিদ্ধান্ত নিল। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গতরাতে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এর আগে ইউক্রেনের ক্রিভি রিহ অঞ্চলে একটি ব্যস্ত বিপণী বিতানের রুশ ড্রোন হামলায় ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ৬৪ ও ৯৫ এবং অস্ট্রেলিয়া ২১০। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক দেবদাস শুনবেন বিকেল 3:05। প্রযোজনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনতে পাবেন বেলা 2:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 ও রাত 9:10। আধুনিক গান পরিবেশন করবেন মধুরিমা দে 12:30। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অয়ন মজুমদার দুপুর 12:20। বাউল গান শুনবেন সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্সে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। ব্লু কার্বন ফর দ্য ফিউচার বিসিএফ এনহ্যান্সিং দ্য রোল অফ সুন্দরবন ইকোসিস্টেম সার্ভিসেস অ্যান্ড কনজারভেশন অফ কার্বন স্টক শীর্ষক এক কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জানানো হয়, ব্লু কার্বন ফর দ্য ফিউচার প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে সমীক্ষার মাধ্যমে সুন্দরবনে কার্বন মজুদের নির্ভরযোগ্য তথ্য ভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি সুন্দরবনে বিষ দিয়ে মারা মাছ শনাক্তকরণের জন্য কিট উদ্ভাবন করা হবে। এছাড়া সুন্দরবনে কার্বন ধারণ ক্ষমতা নিখুঁতভাবে নিরূপণের লক্ষ্যে বনের কম লবণাক্ত, মধ্যম লবণাক্ত ও উচ্চ লবণাক্ত অঞ্চল থেকে মাটি এবং উদ্ভিদের জীবনভরের নমুনা সংগ্রহ করা হবে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সভাপতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম হোসেন ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডিয়া সানু এতে বিশেষ অতিথি ছিলেন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বেতার জনগণের প্রচার মাধ্যম। এটি এমন একটি প্রচার মাধ্যম যেখানে শুধু সংগীত নয়, কৃষি, শিল্প, বাণিজ্য, সাহিত্য থেকে শুরু করে সমাজের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই জাতীয় সম্প্রচার মাধ্যমকে দলীয় কাজে ব্যবহার করেছে। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবে খুলনা বেতার শিল্পী সারথী খুবেশ ইসা এর অফিসিক অনুষ্ঠানে আলোকিত অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, ফ্যাসিস্ট দুষ্কর্মের কারণে দেশের অনেকগুলো বেতার কেন্দ্র আক্রোশের শিকার হয়েছে, আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। ফলশ্রুতিতে শিল্পীরা অনেকে পেশাহীন হয়ে পড়েছেন। শিল্পীদের পেশাহীন অবস্থা বেশি সময় থাকবে না। তিনি আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ও অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। আগামী প্রজন্মকে একটি সুস্থ ধারার সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে তুলতে ইতিমধ্যে তিনি নজরুল বর্ষ ঘোষণা করেছেন। প্রশাসক সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানান। খুলনা বেতার শিল্পী সারথীর সভাপতি জাহিরুল ইসলাম জাকিরের সভাপতিতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ বেতার খুলনার উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও শিল্পকলা একাডেমি খুলনার কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে বক্তৃতা করেন। খুলনা পাইগাছা উপজেলায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। আমড়া তৈরি চাটনি খুবই মুখরোচক, সুস্বাদু ফল আমড়া ছোট বড় সকলের কাছে প্রিয়। পুষ্টিকর ফল আমড়ার চাহিদা দিন দিন বাড়ছে। এবিসি, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ সহ প্রভৃতি প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ ফল আমড়া। আমড়া কাঁচা ও রান্না করে খাওয়া যায়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। মৌসুমে উপজেলায় 5 হেক্টর জমিতে আমড়া গাছের বাগান আছে। এই বাগান থেকে 75 মেট্রিক টন আমড়া উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, রাড়ুলি, হরিঢালি ও কপিলমুনিতে বেশি আমড়ার চাষ হয়। এলাকায় দেশি জাত ও হাইব্রিড জাতের আমড়ার চাষ করা হচ্ছে। বিভিন্ন বাজারে প্রতি কেজি আমড়া 20-25 টাকা দরে বিক্রি হচ্ছে। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ টাই ব্রেকারে 4-3 গোলে সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মাগুরা মোহাম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কাজীমুদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় 1-0 গোলে পাল্লা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আজমন্ডালিতে এবারে রয়েছে একটি দেশাত্মবোধক গান। গানটি কণ্ঠে নিয়েছেন সাবিনা ইয়াসমিন, গানের কথাই মোহাম্মদ রফিকুজ্জামান।

মোহাম্মদ রফিকুজ জুমানের কথায় সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনডালিতে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। অয়ন মজুমদারের পরিবেশনায় এবার রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

আপনারা অয়ন মজুমদারের পরিবেশনায় পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আফরোজারা রেণুর কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রথম গানের গীতিকার শামসুদ্দিন আহমেদ।

0: আফরোজারা রেনুর কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটালিতে প্রিয় শ্রোতা, আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে পল্লীগীতি। মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে আপনারা পল্লীগীতি শুনবেন।

মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে আপনারা পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সাইদুর রহমান সাইদের কথায় ও কণ্ঠে এবারে শুনবেন নাতি রাসুল।

0: আপনারা নাতে রাসুলটি শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: بني وسيلة والفضيلة وضعته مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: প্রিয়শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রীতি জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। প্রতিদিনের মতো রয়েছে আপনাদের পছন্দ করা গান, আর সেই সাথে অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে আপনাদের সাথে কথা বলব। ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরটিতে নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মেধা। তো অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে আপনাদের সাথে কথা বলব সরাসরি বলেছি, আর সেই সাথে গানের পসরা সাজিয়ে বসে রেখেছি শুরুতেই। সামিয়া, কোন গান শোনানো যায়
1: শ্রোতাদেরকে? শোনাবো টপ রংবাজ ছবি থেকে গান, যুগলে গেয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন খালিশপুর খুলনার বন্ধু রুবেল।

এবারে রয়েছে আপনাদের জন্য গরিবের বউ ছবির গান। রাজু আহমেদ আপনি যশোর থেকে অনুরোধ করেছেন এই গানটি শোনানোর জন্য, শিল্পী সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974-1219-70 এই নম্বরে রয়েছে আপনাদের সাথে প্রথম বন্ধুকে আছেন।
2: হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন?
3: পলাশ।
2: জি,
3: ঠিকানা কাঞ্চননগর, টুঙ্গিয়া।
2: জি, পলাশ ভাই, অনুরোধ জানাবেন।
3: মন ছবি থেকে
2: দেখতে চাই না, আমরা চাই সবাই যেন হাসি খুশি ভাবে জীবনটা পার করে। তো এই মুহূর্তে কে আছেন? হ্যালো, হ্যালো,
3: কে বলছিলেন? হ্যালো, দুঃখিত বন্ধু, আপনার সংযুক্তি আমরা পাওয়ার পরেও আপনাকে আমরা শুনতে পাইনি, আপনি আরো একবার চেষ্টা করুন।
2: হ্যাঁ, আরেকটি ফোন কল কিন্তু চলে এসেছে, কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? জি ভাই, কে বলছিলেন?
3: বুলবুল আহমেদ।
2: সবাই ভালো আছি, বলুন।
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আপামনি। আমার পক্ষ থেকে আপনাদের প্রথমে
2: ঠিক আছে, এই বুকেরই মাঝে সকালই সাজে তুমি শুধু তুমি, এই ছবির গান শুনতে চেয়েছেন। আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? জি আফজাল ভাই, আপনার অনুরোধ জানাবেন।
3: অনেক ধন্যবাদ আফজাল ভাই, গানের কথা হয়তো বা ভুলে গিয়েছেন, তবে উনি সবসময় গানের কথা উল্লেখ করে দেন, সেটা আমাদের জন্য একটু সুবিধা হয়। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুভ দুপুর, কে বলছিলেন?
4: রায়ের মহল খুলনা থেকে
3: সুফল বিশ্বাস।
4: হ্যাঁ, আমাকে গান শোনাবেন বিরাজ বউ ছায়াছবি থেকে সাদিনা ইয়াসমিনের কণ্ঠে।
3: হ্যাঁ,
4: আমার সকল চাওয়া তোমারই কাছে
3: শোনাবেন। আচ্ছা ঠিক আছে, আমার সকল চাওয়া তোমার কাছে, এমনই হওয়া উচিত তাই না?
2: হ্যাঁ অবশ্যই, আর খুবই পরিচ্ছন্ন একটি ফোন কল আমরা পেয়েছি, খুব পরিষ্কার ভাবে নাম ঠিকানা এবং অনুরোধ। আসলে আমরা চাই সকল শ্রোতারা যদি এভাবেই আমাদেরকে তাদের অনুরোধের কথা জানান,
3: আমরা লিপিবদ্ধ করতে পারি
2: সুন্দর করে হয়, এবং পরবর্তীতে শ্রোতাদের অনুরোধ রাখাও কিন্তু আমাদের জন্য সহজ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: হ্যাঁ দিদি, শুভ দুপুর।
2: জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
4: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলকবলা, আড়ংঘাটা খুলনা।
2: আড়ংঘাটা খুলনা থেকে, জি অনুরোধ জানাবেন।
4: দিদি আমার গান শোনাবেন, নাম জজ ব্যারিস্টার।
2: জজ ব্যারিস্টার,
4: জজ ব্যারিস্টার সবির থেকে যে কোনো একটি গান শোনা রয়েছে আর আপনার সবাই প্রস্তুত?
3: আবারও যেকোনো একটি, ঠিক আছে আমরা শোনাবো। ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। 01974121970 শুনে এই নম্বরটিতে রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য। কে আছেন? হ্যালো, হ্যালো, সংযোগ পেলে একটু ফোনের দিকে নজর দিলে আমাদের জন্য সুবিধা হয়, কেননা অনেক বন্ধু কিন্তু অপেক্ষায় থাকে তাই না? তো এবারে কে আছেন?
2: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি আমরা সবাই ভালো আছি শ্রোতা।
4: আমি মোহাম্মদ লুৎফর জদ্দার বরকুলা পাংশা থেকে বলছি।
2: জি অনুরোধ জানাবেন,
4: আমাকে গান শোনাবেন, রবীন্দ্র নাম কুলি। শিল্পী রুনালালা গানের কলি জানুয়ারি ফেব্রুয়ারি মনসাই।
2: খুবই জনপ্রিয় এবং কমন একটি গান যেটি আমরা প্রায়
3: প্রতি শুনিয়ে থাকি। হ্যাঁ নিশ্চয় শুনেছেন বন্ধু।
2: হ্যাঁ সাথেই থাকুন, আরো একজন ফোন কিন্তু আরেকজন বন্ধু যুক্ত হয়েছে।
3: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
4: ভালো আছে,
3: অনেক ভালো আছি, বলুন। হ্যাঁ হ্যাঁ জাফর ভাই, কাকচিরে বলুনা, বলুন। ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। আসলে এইসব গানগুলো কি বলবো, চিরমুহূর্ত না?
2: একেবারেই তাই, যখনই শোনা হোক না কেন
3: তখনই ভালো লাগে, নতুন করে ভালো লাগে।
2: হ্যালো
4: দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
2: জি
3: আপনিও কাচিরা বরগুনা। হ্যাঁ,
4: ছবির নাম সত্যের মৃত্যু নে, একতা সুখের আরেক নাম প্রেমের সুখ, এই গানটি।
3: হ্যাঁ
2: সুখের
4: সুখের আরেক নাম প্রেমের সুখ, ছবির নাম সত্যের মৃত্যু নে।
3: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আমরা আপনাদের সাথে আছি। পরবর্তী বন্ধুর ফোন কলটা নিয়ে নি, কে রয়েছেন?
2: হ্যালো, হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
4: মালিক,
3: সব ছবিতেই ভালো ভালো গান থাকে, কিন্তু একটু আমরা সবসময় বলি যে উল্লেখ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আসলে সব গানই সুন্দর, সব গানই আমাদের ভালো লাগার গান তাই না? এই জন্য একটু উল্লেখ করে দেবেন, আমরা সেই প্রত্যাশা তো আপনাদের কাছে করতেই পারি, কেননা আপনারা তো একটি মাত্র গান সিলেক্ট করে আমাদেরকে বলবেন। তো ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন অবশ্যই। আর বন্ধুরা পাশাপাশি একটি জিনিস খেয়াল রাখবেন, দিনের বেলা যদি আমরা কখনো একটু বিশ্রাম নিতে চাই এমনি কিন্তু শোয়া উচিত না, কেননা এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোরই প্রকোপ প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। তাই বিশ্রাম যখনই নিব আমরা চেষ্টা করব মশারি টানিয়ে শোবার জন্য, শুধুমাত্র ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য নয়, যেহেতু এখন গরমের সময় সাপ পোক এগুলো কিন্তু গর্ত থেকে বেরিয়ে আসে, তাই সাপের উপদ্রব বা অন্যান্য পোকার উপদ্রব থেকে বাঁচতে গেলেও আমাদের মশারি টানিয়ে শোয়া উচিত।
2: হ্যালো,
4: নমস্কার।
3: জি আদাব, বলুন জ্ঞানানন্দ দা।
4: আপনাকে ধন্যবাদ দিদি, আপনি বসাচ্ছেন তো?
3: হ্যাঁ দাদা বলুন।
4: যাই হোক, আমি জ্ঞানানন্দ পাল বলছি থেকে মহেশপুর ঝিনাইদহ। দিদি ছায়া ছবির নাম হইল গুন্ডা পুলিশ।
3: গুন্ডা
4: পুলিশ ওই ছবি থেকে একটি গান শোনাবেন?
3: উল্লেখ নাই তাই তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই মুহূর্তে আর ফোন না নিয়ে আমরা আবার গানের কাছে ফিরে যাই, আবারও আপনাদের সাথে কথা বলবো। যাদের সাথে কথা হয়নি তারা একটু অপেক্ষা করুন, আমরা আবারও আসবো আপনাদের কাছে।
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলে যাব আপনাদের অনুরোধের গানের কাছে, শোনাবো দুর্জয় ছবি থেকে গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন লালটু আলমডাঙ্গা থেকে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। একটি বিশেষ ঘোষণা রয়েছে আপনাদের জন্য। প্রিয় শ্রোতা, আপনারা অবশ্যই নির্ধারিত কয়েকটি তথ্য জানেন, তারপরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই 2026 তারিখে নতুন করে স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুন করে 2026-2027 আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 তারিখ থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন। আর চলুন আবারও ফিরি গানের কাছে। এবারে তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কোনো কথা নয়। এই গানটি এখন আপনাদেরকে শোনাবো। এই ছবি থেকে নেওয়া হয়েছে। শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা। শুনতে চেয়ে রেজাউল আলম ঝন্টু, আপনি হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গে এবারে রয়েছে চাচ্চু ছবির গান। যে গানটি শুনতে চেয়ে মহেশপুর ঝিনাইদহের বন্ধু জনি আপনি অনুরোধ করেছেন, শিল্পী এন্ড্রু কিশোর এবং দীঘি।
1: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
2: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
1: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

প্রিয়শ্রোতা, এবার কিন্তু অনেকগুলো বন্ধু একসাথে অনুরোধ করেছেন ঝিনুকমালা ছবির গান শোনানোর জন্য। এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সেই জনপ্রিয় গানটি আর শুনতে চেয়ে পাংশা রাজবাড়ি থেকে খোকন চন্দ্র আপনি অনুরোধ করেছেন, রেজাউল আপনি তারা সাতক্ষীরা থেকে অনুরোধ করেছেন, এছাড়াও ঝিনাইদহ থেকে আব্দুল মজিদ আপনারা অনুরোধ করেছেন। চলুন সবার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

0: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেইসব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
0: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
0: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
0: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: এবারে রিক্সাওয়ালার প্রেম ছবির গান শোনাবো আপনাদেরকে আসিফের কণ্ঠে। শুনতেছি বুলবুল, আপনি ভেড়ামারা কাজীপাড়া কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন। আর এই গানটি শুনতে শুনতে শ্রোতা বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে বেলা দুটোর বাংলা সংবাদ শোনার জন্য।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি শামশেদ জাহান। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। তিনি বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গভবনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আন্দালিফ রহমান বলেন, সরকার কি কাজ করছে তা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সভায় বক্তব্য রাখেন। খেলার খবর ক্রিকেট। ম্যাককাইয়ে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংসে ও 51 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 94 এবং অস্ট্রেলিয়া 210। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ৩টায়।
1: বেলা ২টোর বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এবারে রয়েছে আলিঙ্গন ছবির গান, যে গানটি শুনতে চেয়ে জাফর পালোয়ান আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছেন শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। যাদের সাথে কথা হয়নি আমরা অনুরোধ করব তারাই আমাদেরকে ফোন করবেন। এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ছবির নামটা বলুন, আপনি ছবির নামটা বলুন না,
1: গানটা আধুনিক গান
0: না আধুনিক গান। আপনি এখানে ছবির ছায়া ছবির অনুষ্ঠান, আপনি বুঝতে পারছেন না কেন?
1: আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে,
0: হ্যাঁ খুব সময় নষ্ট করলেন আপনি, এটা ঠিক না বন্ধু। অনেক বন্ধু অপেক্ষা করছেন, তো তাদেরকে একটু সময় দিতে হয় না? আপনি গান গাওয়া শুরু করেছেন, ছবির নাম বলতে পারছেন না, এটা ঠিক না। আর আগে থেকে জেনে রাখা উচিত এই অনুষ্ঠানটা হচ্ছে আপনার ছায়া ছবির গানের অনুষ্ঠান, এটি কোনো আধুনিক গান বা ব্যান্ডের গানের অনুষ্ঠান না। হ্যালো, জি শুভ দুপুর, সাগরিকা ছবি থেকে যে কোনো একটি গান। আচ্ছা ঠিক আছে, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। পরবর্তী বন্ধুর সাথে আমরা কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: মিষ্টি আপু,
0: জি বলুন।
2: আমি আপনার ছোট ভাই মোহাম্মদ ইসলাম উদ্দিন।
0: আচ্ছা বলুন ইসলাম ভাই, কি গান শোনাবো?
2: ঠিকানা শাহবাজ
0: শৈলকুপা থেকে। হ্যাঁ
2: আপু, আমাকে শোনাবেন উল্টা পাল্টা সাহসবি থেকে?
0: হ্যাঁ,
2: উল্টা পাল্টা সাহসবি থেকে।
0: কনক চক্রকণ্ঠে কোন গানটি?
2: তুমি কি জাদু জানো?
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। পরবর্তী বন্ধুর ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
3: আপু মনে ভালো আছেন?
0: জি ভালো, কে বলছেন?
3: আমি শামীম রেজা গুসাইপাড়া গ্রাম আছি আপু।
0: হ্যাঁ বলুন,
3: আমাকে শোনাবেন শান্তনা সাহেবের থেকে গানের কথা, আমার ঘর যেন স্বর্গ।
0: আমার ঘর যেন স্বর্গ, ঠিক আছে ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কখনো যদি আপনি হারিয়ে যান, আমরা চাই না যে আপনি হারিয়ে যান, আমাদের সাথে সবসময় থাকবেন, সব আয়োজনে থাকবেন, সেই প্রত্যাশা করছি। হ্যালো, জি পূর্ব চাম্বল ভাই বলুন।
4: আপু কথা বলছিলাম পূর্ব চাম্বল বাসকারী চট্টগ্রাম থেকে গিয়া শুদ্ধে।
0: হ্যাঁ বলুন।
4: আপু আমাদের ছায়াছবি গানের অনুষ্ঠানে কোন আধুনিক গান প্রচার করবেন না, কথা হচ্ছে।
0: জি জি আপনি বলুন।
4: আপু আমাকে গান শোনাবেন। হ্যালো,
0: জি শুনছি, বলুন কি গান শুনতে চান?
4: আপু আমাকে গান শোনাবেন ফুলের মতো বউ, ফুলের মতো বউ ছবি থেকে।
0: হ্যাঁ
4: কনক চাপার কণ্ঠে, ফুলের মতো বউ ছবি থেকে কনক চাপার কণ্ঠে গিয়াসুদ্দিন বলছিলাম পূর্ব সম্বল আজকালে চট্টগ্রাম।
0: আচ্ছা যেকোনো যেকোনো একটু গান, তাই তো? ঠিক আছে, আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। পরবর্তী বন্ধু কে আছেন? হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, প্রসেন সরদার ডুমুরিয়া থেকে।
0: ডুমুরিয়া থেকে কে বলছেন? কাশিম সর্দার। হ্যাঁ
5: গান শুনতে চাই দিল তো পাগল,
0: দিল তো পাগল, ঠিক আছে শোনাবো। আমরা সব শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। শেষ বন্ধু কে আছেন?
6: আসসালামাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। জি বলুন সামাদ ভাই।
6: জি আমাকে নসিমন ছবি থেকে গান শুনতে চাই, কুমার শানু আলকাইকের কণ্ঠে।
0: হ্যাঁ
6: কথা দিলাম জানের জন্য।
0: আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো আছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, নিশ্চয় পরবর্তী আয়োজন আপনাদেরকে আবারও পাবো। ফিরছি গানের কাছে, শুনছিলেন আপনাদের পছন্দ করা গান, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এই মুহূর্তে শেষ বন্ধু ছিলেন আব্দুস সামাদ শেখ, এখন আপনার গান দিয়ে শুরু করছে আরো একবার। আপনি বরমারি ফরিদপুর থেকে অনুরোধ করেছিলেন, আর আগে অনুরোধ ছিল আপনার প্রেমের সমাধি ছবির গান, চলুন শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আমাদের গানের তালিকাতে অনেক বন্ধুর গান রয়েছে, যেমন মহসিন, আপনি বাঁশখালী চট্টগ্রাম থেকে প্রেমের তাজমহল ছবির গান শুনতে চেয়েছেন, মন যেখানে হৃদয় সেখানে গান শুনতে চেয়ে বিজন গোমস্তা আপনি কাকচিরা বরগুনা থেকে অনুরোধ করেছেন, আম্মাদান ছবির গান শোনানোর জন্য সাজ্জাদ আপনি ডুমুরিয়া থেকে ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন, সত্যের মৃত্যু নিয়ে ছবির গান শুনতে চেয়ে দিলীপ আপনি দেবহাটা সাতক্ষীরা থেকে অনুরোধ করেছেন, লাভলু অনুরোধ করেছেন কুষ্টিয়া থেকে দেনমোহর ছবির গান শোনানোর জন্য, চলুন গানটি শুনে আসি খালেদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, ছায়াছবি দেনমোহর।

সব শেষে কেউ প্রেম পড়ে, কেউ প্রেমে পড়ে। এখন দেখা যাক কোনটি আমাদের জন্য সঠিক। ব্যাচেলার ছবির গানটি দিয়ে আমাদের আয়োজনের শেষ গানটি আপনাদেরকে শোনাবো, শিল্পী এসআই টুটুল। শুনতে চেয়ে তারিফ আপনি শালিখা মাগুরা থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হল আপনাদের পছন্দ করে বিভিন্ন ছায়াছবির গান। আর এরই সাথে গুটিয়ে নিতে হচ্ছে আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটারি। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনার পরিবারকে নিয়ে আনন্দে থাকবেন। শুভ দুপুর।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার সাবরিনা রহমান।
1: আসসালামু আলাইকুম সবাইকে এক রাষ্ট্রপ্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ত্বকের কিছু সাধারণ এবং খুব পরিচিত সমস্যা নিয়ে আজ আমরা পুরো অনুষ্ঠানটি জুড়ে আলোচনা করব এবং বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন এই বিষয় নিয়ে আলোচনার জন্য লেজার কসমেটিক সার্জন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে।
2: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু, সবসময়ের জন্য আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে, ফোন ইন অনুষ্ঠান চলছে, আপনারা আমাদেরকে সরাসরি শুনতে পারছেন। ত্বকের নানা রকম সংক্রমণের কারণ এবং তার চিকিৎসা, এই বিষয় নিয়ে যত প্রশ্ন আছে জানতে আমাদেরকে ফোন করুন এই নম্বরে 01974121970। পুরো অনুষ্ঠানটি জুড়েই আপনাদের সঙ্গে কথা হবে, তবে তারও আগে চলুন আমরা সরাসরি এই বিষয় নিয়ে স্যারের কাছে আলোচনায় চলে যাই। স্যার, প্রথমে একটু জানতে চাইব খুব কমন কোন কোন সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন?
2: বর্তমানে অ্যালার্জির সমস্যাটা খুব বেশি, যেরকম আমাদের ত্বকে স্ক্যাবিস বা চুলকানি যেটা হচ্ছে, এটা খুব বেশি প্রকট এখন ধারণ করছে এবং এটা মহামারী এখন ধারণ করছে যে স্ক্যাবিস বা চুলকানি। এটাতে খুব পর্যন্ত চুলকা ইচিং হয় এবং সাধারণত এটা সব একজনের হলে পুরো বাড়িতে বা ফ্যামিলিতে হতে পারে, খুব ছোঁয়াচ্ছে এটা এবং এটা রিকার করে, মানে আবার এটা ফিরে আসে এবং এই জন্য ট্রিটমেন্টটা খুব জরুরি। সেটা ট্রিটমেন্টটাও সবাইকে একসাথে করতে হবে এবং যাতে সবাই একসাথে লোশন ক্রিম ইউজ করতে হবে এবং যাতে অ্যালার্জি ওষুধ খেতে হবে একসাথে এবং যাতে সবাই একসাথে ট্রিটমেন্টটা করতে হবে এবং লোশনটা ঠিকমতো লাগাতে হবে, রাতে এবং সকালে ঠিকমতো ধুতে হবে, নিয়ম মাফিক এটা ট্রিটমেন্টটা করতে হবে। সর্বোপরি এটা ডক্টর সম্পন্ন হয়ে ট্রিটমেন্টটা করা উচিত। এছাড়া আর একটা জিনিস যেটা আমাদের খুব সমস্যা হচ্ছে, এটা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ, এটাও মহামারী আকার ধারণ করেছে বর্তমানে। এটা আমাদের দেশে এবং আমাদের এই উপমহাদেশে এটা প্রকট আকার ধারণ করছে। এটা সর্বোপরি সবাই মোটামুটি এটা একজন থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এটা খুব ইচিং হচ্ছে এবং আমাদের আবহাওয়াটা খুব স্যাঁতস্যাঁতে এবং হিউমিডিটি, এই জন্য আমাদের যদি গরমে ঘেমে গেলে তখন এখান থেকে এটা বেশি প্রকট আকার ধারণ করে। অতএব আমরা যখন ঘেমে যাব বা যখন সেই জন্য জামাটা যখনই আমাদের বা পরিধানের কাপড় একটু চেঞ্জ করতে হবে। এছাড়া আমাদের এটা একজন থেকে আরেকজন সংক্রমণ হচ্ছে। এছাড়া একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা আমরা কিছু ছত্রাক সংক্রমণ হলে আমরা নিজেরাই ক্রিম ইউজ করি দোকান থেকে বা ফার্মেসি থেকে, যেরকম স্টেরয়েডযুক্ত ক্রিম, যেরকম বেটনোভেল সি এল বা পেবিসোল বা যে কোনো ক্রিম, এটা ইউজ করতে থাকি অনেক দিন ধরে, যে কারণে আমাদের বেশি স্টেরয়েড ক্রিম ইউজ করাতে আমাদের স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং যেটা হয়তো সাময়িক এটা ভালো হয় কিন্তু পরবর্তীতে এটা বেশি প্রকট আকার ধারণ করে। সো এগুলোর বিষয়ে খেয়াল করতে হবে। সর্বোপরি আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের এই যে স্ক্যাবিস বা চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক ইনফেকশন যেগুলো হচ্ছে, এগুলো আমরা কিছুটা হলেও নিজেরা ট্রিটমেন্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ডক্টরের শরণাপন্ন হয়ে ডক্টর পরামর্শ অনুযায়ী এবং আমাদের মাঝে মাঝে ফলো আপ দিয়ে ডক্টরকে দেখানো, এইসব করা খুব জরুরি।
1: জি, অনেক ধন্যবাদ স্যার, আজকে আমাদের সবারই খুব জানার বিষয় একটি এবং এ কারণে অনেক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন। আমি একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, শ্রোতা বন্ধু কি আছেন আমাদের সঙ্গে, নামটি বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি জি, প্রশ্নটি করুন। জি,
2: চুলকানি হলো আমি যেটা, এটা সাধারণত এখন ম্যাক্সিমাম যেটা হচ্ছে দুটো কারণ হচ্ছে একটা স্ক্যাবিস বা চুলকানি অথবা ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমি আগে বললাম দাগ জাতীয় সংক্রমণ। তো সো এটা দিয়ে খেয়াল করতে হবে, আমরা যদি একটু ডক্টর শরণ পরে ট্রিটমেন্টটা নিই তাহলে খুব ভালো হবে এবং ফলো আপ আমার দুই সপ্তাহ বা তিন সপ্তাহ দেখাতে। প্রথম অবস্থায় আমাদের একটি অ্যান্টিস্টামিন অ্যালার্জি একটি ওষুধ অথবা যেগুলো আমরা লোশন এগুলা ঠিকমতো লাগাতে হবে। এছাড়া যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে আমাদের ওষুধ খাওয়া বা ক্রিম লাগাতে খেয়াল করতে হবে। তো সর্বোপরি ডক্টর শরণাপন্ন হয়ে ট্রিটমেন্টটা নেওয়া খুব জরুরি।
1: অনেক ধন্যবাদ স্যার। আমরা আরও একটি ফোনে যাব। শ্রোতা বন্ধু, ফোন নম্বর তো জানাই রয়েছে 01974121970। আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফোন ইন। জি ওয়ালাইকুম আসসালাম।
3: মরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাসেম সরকার।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
3: বলছিলাম যে কি এই যে অনেক সময় কাটা যে দাগ, ত্বকে যে দাগ, এটা হচ্ছে রিমুভ করার কোন মেডিসিন ক্রিম ট্রিম কি পাওয়া যায়? যদি পাওয়া যায় সেটা একটু নামতাম যদি কথা। আর আজকে কি কুইজ অনুষ্ঠান আছে কিনা একটু বলবেন।
1: জি, আজকে কোনো কুইজ অনুষ্ঠান নেই। আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফোন ইন হিসাবে শুনতে পাচ্ছেন। আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি।
2: ত্বকের দাগ সাধারণত যদি কোনো ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয় ত্বকের দাগ, এটা আস্তে আস্তে চলে যাবে, এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। তো আমরা যখন এইসব দাগ কোনো ক্রিম লাগাই অতটা উপকার আসে না। তো আমরা যখন ত্বকের ইনফেকশনে বা দাগ যত কোনো ইনফেকশনে হলে ত্বকে যে দাগটা হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
1: জি, অনেক ধন্যবাদ স্যার। স্যার, দাঁতের সমস্যা নিয়ে অনেক শ্রোতা বন্ধু, অনেক রোগীরা এসে থাকেন দাঁত, তো এই বিষয়ে আসবো। একটু ফোন আছে, ফোনটি নিয়ে আসি। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: সাবিনা ভালো আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু,
4: আমি মোহাম্মদ লুৎফা জরদার বড়খলা পাংশা থেকে।
1: জি বুঝেছি, প্রশ্নটি করুন।
4: অনুষ্ঠান খুব ভালো লাগছে, তার উত্তর দিতে খুব ভালো লাগছে। আমি সারা কাছে জানতে চাচ্ছি যে হলো যে আপনার যে যখন ইয়ে লাগছে হলি আসছে আর মুখে যে বসন্ত পথ হলে তাহলে তো কি মানে কিভাবে সারে, কি ওষুধ নিলে সারে, এটা একটু স্যার বললে খুশি হতাম।
2: বসন্তের দাগ যেটা হয় এটা আলটিমেটলি আস্তে আস্তে ঠিক হয়ে যায় যদি বা এটা অনেকদিন ধরে থাকে। তবে একটা জেল আছে, জেলটা কিছুদিন ইউজ করলে এটা অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করে। আলটিমেটলি আসলে বসন্তের দাগ নিয়ে চিন্তিত কারণ নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
1: জি অনেক ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আপনি আপু ভালো আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু।
5: জি আপু ধন্যবাদ। আপু কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। আপু
1: জি অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটি করুন।
5: আপু আপনাকেও ধন্যবাদ। আপু আপু আমি আমার খেলে অ্যালার্জি হতে পারে এবং কি কি খাবার বর্জন করলে অ্যালার্জি হবে না আমি জানতে চাচ্ছি।
1: চমৎকার একটি প্রশ্ন, কি কি অ্যালার্জি?
2: আচ্ছা সাধারণত অ্যালার্জি জিনিসটা সবারই ক্ষেত্রে সমপ্রযোজ্য না, যার ক্ষেত্রে যে খাদ্য অ্যালার্জি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক একজন হতে পারে। তবে কমন কিছু জিনিসই অ্যালার্জি আমরা দেখতে পাই, যেমন গরুর দুধ, চিংড়ি মাছ, খাসির মাংস, গরুর মাংস, কিছু ভেজিটেবল শাকসবজি, তো কিছু অ্যালার্জি হয়। তো সে আলটিমেটলি যেটাকে খুব বেশি হয় সেটা আস্তে একটু অ্যাভয়েড করে চললে এটা ঠিকমতো আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়। সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো সাধারণত আমরা সব কিছু খাবো কিন্তু তারপর কিন্তু যা যেটা একটু প্রবলেম যেটা একটু বেশি হবে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো।
1: জি ধন্যবাদ, আমরা পরবর্তী ফোনে যাই স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: ভালো আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করুন। জি
6: মাথায় হলো প্রচন্ড চুলকায় আর চুলকে যদি ঘাউরি আছে এর কি ওষুধ আছে সার একটু বললে খুশি হতাম।
1: জি
2: ধন্যবাদ। খুশকি আসলে এটা সবাই কমন রোগ, আমরা বেশি বাইরে যাতে অ্যাক্টিভিটি আছে বাইরে আউটডোর যেটা আমরা বাইরে যাই সেক্ষেত্রে খুশকির পরিমাণ বেশি থাকে। তো আমাদের রেগুলার আমাদের শ্যাম্পু করা উচিত এবং মাথায় কিন্তু কখন তেল না দেওয়া উচিত, কারণ মাথায় আমাদের তেল দিলে খুশকির পরিমাণটা বাড়বে। মাথায় তেল না দিয়ে আমরা যদি নর্মাল শ্যাম্পু ইউজ করি সেটা জরুরি। আর যদি খুশকি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিটোকল জড়িত শ্যাম্পু ইউজ করতে পারি একদিন পর একদিন। এবং যদি কোনো ওখানে ঘা হয়ে থাকে বা খুব ইচিং হয় চুলকায় সেখানে অ্যালার্জি ওষুধ খেতে পারি অথবা একটা টপিক্যাল লোশন আছে বেট্রোভেরিসন লোশন সেটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে।
1: অনেক ধন্যবাদ স্যার, অনেক শ্রোতা বন্ধু, অনেক প্রশ্ন, খুব সুন্দর লাগছে, প্রশ্নে মুখরিত আজকে পুরোটা অনুষ্ঠান। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি স্যার। হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, শ্রোতা বন্ধু আরেকটিবার চেষ্টা করুন। চলছে সরাসরি ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা, আমাদের সঙ্গে অনেক শ্রোতা বন্ধু যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু,
7: আমি কাজীপাড়া দশের সদস্য থেকে বলছি।
1: জি প্রশ্নটি করুন।
3: আমার নিজের সমস্যা, আমার হচ্ছে দুই পায়ের পাতা বুঝলেন একদিমা আছে, এটা ছেড়ে যায় আমার শীতকালে মানে আপনার রসে হয়, এটা কেন হয় আমি অনেক ওষুধ খাইছে কিন্তু হয় না, এখন পুরো শুকনো শীতকালে পারে বুঝলে। আর একটা প্রশ্ন দ্বিতীয় কোনো প্রশ্ন আছে, আমার একটা ভাইয়ের হচ্ছে গায়ে টাকা টাকা বেড়ে এবং এ হয় মানে কাজ চুলকায়, কি জন্য হয় বিষয় তো জানতে পারেন।
2: আসলে একজিমাটা ক্রনিক রোগ, এটা অনেক দিন ধরে থাকে, সো সেক্ষেত্রে আপনার যেটা সাবানটা লাগানোর খুব দেখে ইউজ করতে হবে, সাবানটা লাগানো বেশি হয় অথবা শীতকালে এটা বেশি হয়, ড্রাই স্কিন যেন হতে পারে, শুষ্ক স্কিন যেন হতে পারে। এবং আরেকটা জিনিস দেখে খেয়াল করতে হবে, আপনার কিছু খাদ্যে অ্যালার্জি থাকতে পারে, সেই খাদ্য যদি আপনি অ্যালার্জি জাতীয় খেয়ে একটু খালে একটু বাড়তে পারে। সো এটা আপনাকে অ্যালার্জি যদি খাওয়া থেকে দূরে থাকতে হবে এবং সাবানটা একটু খেয়াল করে লাগাতে হবে, আমার মনে হয় গ্লিসারিনযুক্ত সাবান অথবা শ্যাম্পু দিয়ে একটু ওয়াশ করলে ভালো হবে। এছাড়া আমাকে আসলে এখানে অ্যান্টিস্টামিন অ্যালার্জি খাওয়ার অথবা টপিক্যাল স্টেরয়েড ক্রিম লাগালে এটা কন্ট্রোলে চলে আসবে।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ শ্রোতা বন্ধু কে আছেন আমাদের সঙ্গে? জি
7: হ্যালো,
1: হ্যাঁ শ্রোতা বন্ধু। জি জি প্রশ্নটি করুন, নামটি বলে। জি
2: সাধারণত গরমকালে একটা অ্যালার্জি জাতীয় খুব চুলকায় এবং এটা গরমে ঘামলে বেশি হয়, অথবা এটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে যে আপনার যদি ঘেমে গেলে যেসব জামাকাপড় পরবেন এটা যদি বেশি পরা থাকে বা যদি পরিধান থাকে সেক্ষেত্রে ইচিংটা বাড়ে। তো সেক্ষেত্রে আমাদের যখনই এটা গরমে ঘেমে যাবে তখন তাড়াতাড়ি চেঞ্জ করা উচিত। এছাড়া আমাদের বাতাস, ঘরের মধ্যে বাতাস পরিষ্কার করা খুব জরুরি। এবং এছাড়া আমাদের এখানে কিছু যে অ্যান্টিস্টামিন ওষুধ খেলে একটা অ্যালার্জি কন্ট্রোল হয়, অথবা অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেলে ইটাগোয়া জল বা ফোকাল খেলে এটা কন্ট্রোলে আসে, এবং টপিক্যালে কিছু ক্রিম লাগালে বা লোশন লাগালে কন্ট্রোলে আসে। বাট এটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, প্রিভেনশনটা মেন ইম্পর্টেন্ট, মানে বেশি গরমে ঘামলে হবে না, যে গরম জায়গা থেকে একটু দূরে থাকতে হবে, বিশেষ বাতাস প্রবাহিত জায়গায় থাকা উচিত, এবং এটা হাইজিনকে একটু মেনটেন করা উচিত। সো এদিক দিয়ে খেয়াল করলে এটা আসলে অন্তত কন্ট্রোলে থাকবে।
1: অনেক ধন্যবাদ স্যার, পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
8: ওয়ালাইকুম
1: আসসালাম।
8: অনেক
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করবেন।
8: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলার, রানাগ্রাম ছোটা পেঙ্গুইন থানা বড়াইগ্রাম জেলা নাটোর থেকে।
1: জি ধন্যবাদ, প্রশ্নটি করুন। জি জি খুব সুন্দর প্রশ্ন।
2: অ্যালার্জি আসলে কোনো কিছু সংস্পর্শে আসলে যদি আপনার গায়ে ফুলে যায় অথবা ইচিং হয় চুলকায়, সেক্ষেত্রে আপনার অ্যালার্জিটা প্রবলেম হয়, এবং যেটা সংস্পর্শে বা কিছু খেলে যেটা হবে সেটা অ্যালার্জি প্রবলেম দেখা দিতে পারে। তো আপনার যদি কোনো কিছু খেলে অ্যালার্জি ফুড বা খাওয়া যাওয়া থেকে হতে পারে, এটা ধুলাবাড়ি থেকে হতে পারে অথবা এটা কোনো সেন্ট থেকে হতে পারে, বিভিন্ন অনেক কিছু থেকে অ্যালার্জিটা হতে পারে, সেটা কিছু সংস্পর্শে আসলে যদি আপনার এটা অ্যালার্জি রিয়াকশন করে ফুলে যায় বা ইচিং হয় চুলকায়, সেক্ষেত্রে আপনার অ্যালার্জিটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনার ওটা প্রিভেনশন মানে ওটা দূরে থাকতে হবে, ওটা প্রিভেনশন করতে হবে বা অ্যালার্জি হলে অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হবে।
1: জি, আর অ্যালার্জি স্যার হয়েছে এরকম কোনো লক্ষণ দেখলে কি আমরা বুঝতে পারবো?
2: অ্যালার্জি হয়েছে লক্ষণ দেখলে হবে, তার রেডনেস হবে, ইচিং হবে, গা হাত ফুলে যাবে অথবা তার চোখটা লাল হয়ে যাবে বা ইচিং যেটা হয় সেটা, এইসব কিছু দেখলে আমরা দেখবো তার অ্যালার্জি।
1: জি জি জি অনেক ধন্যবাদ স্যার, পরবর্তী ফোনে চলে যাচ্ছি।
9: হ্যালো আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে।
2: মাথা চুলকানোর জন্য আমরা কিটাকোয়াজ শ্যাম্পু ইউজ করতে পারবো অল্টারনেটিভ ডেটে একদিন পর একদিন, আর একটা লোশন আছে ভিটামিন সি লোশন অথবা ডিপ্রোসাল লোশন রোজ দুবার ইউজ করবো, আর একটা অ্যালার্জি ওষুধ খাবো, আর সর্বোপরি আমরা মাথায় তেল দেবো না, অন্য সময় নর্মাল শ্যাম্পু ইউজ করবো।
1: জি অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো
10: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
10: হ্যাঁ
1: শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করুন।
10: রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ আছে সাতরবাজার বলবাড়ি ফরিদপুর থেকে।
1: অনেক ধন্যবাদ, প্রশ্নটি করুন।
10: জি আপু, অনেকদিন পর বাংলাদেশের বেতার খুলনাকে ধন্যবাদ। তো সাবদিন আপুর উপস্থাপন অনেক ভালো হয়, আসে মাঝে মাঝে আসবেন। আপু আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনার এক দুই মাস আপনার যে রোগের কথা বলছিল স্যার, তো একটা ঔষধ আমি অনেক আগে খেতাম হচ্ছে আপনার গার্মা 150 করের ওষুধটা, এটা সপ্তাহে একটা খেতাম, চুলকানি, তারপরে আপনার হচ্ছে যে একজিমা মানে দাউদ, এগুলো আমার আগে হইতো কিন্তু এখন হয় না। এই যে আশরাফ জামান আশরাফ ভাই বললো যে ওনার হচ্ছে মানে সারে না, তো ভাইকে বলতে পারি যে আপনি গার্মা ওষুধটা

0: জি ধন্যবাদ।
1: ইজিমা যেটা মেটা অ্যান্টিফাঙ্গাল ওষুধটা আপনি খান, ডামা 150 যেটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ, এটা সপ্তাহে একদিন খেতে হয় বা সপ্তাহে দুদিন খাওয়া যায়। এটা খেলে যেহেতু ফাঙ্গাল ইনফেকশন থাকলে এটা কন্ট্রোলে আসবে। এই সাথে যদি আপনার অ্যালার্জি কোনো রিয়াকশন বা ইজিমা টাইপের থাকে সেক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড ক্রিম লাগাতে হবে, অথবা এর সাথে অ্যান্টিস্টামিন ট্যাবলেট বা অ্যালার্জি ট্যাবলেট খেতে হবে। আর সর্বোপরি আপনার হাইজিন মেনটেন করতে হবে, অ্যালার্জি ফুড একটু অ্যাভয়েড করতে হবে।
0: ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
2: ওয়ালাইকুম
0: আসসালাম। অনেক সুন্দর একটি প্রশ্ন।
2: ঔষধ আছে বা
1: শ্রোতা
0: বন্ধু এবং উপদেশ তো থাকছেই, সুতরাং অনেক উপকারে আসছে আশা করছি। আর অনেক শ্রোতা বন্ধু আজ আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন। হ্যালো,
3: আমি গ্রাম সিডরি কুমিল্লা সদর গ্রাম থেকে বলছিলাম।
0: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
3: সর্দি থাকে তো অনেক ওষুধ পত্র ডাক্তার দেখাচ্ছি, কিন্তু এটা কোন সমাধান হচ্ছে না অ্যালার্জির কারণে।
0: জি অনেক ধন্যবাদ, আমরা এই বিষয়ে যাচ্ছি। সর্দি কাশি অনেকদিন ধরে
1: সর্দি কাশিটা নির্ভর করে আপনার লাইফ স্টাইল উপরে, যেন আপনি বেশি ধুলাবাড়িতে যান, আপনি বেশি ঠান্ডা জিনিস খেলে ইলেক থেকে একটু বাড়ে, এটা প্রিভেনশনটা মেন, মানে এটা রোগ প্রতিরোধ করাটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আপনি ধুলাবাড়ি থেকে যেন মাস্ক ব্যবহার করবেন, অথবা ধোঁয়ার মধ্যে অথবা ঠান্ডা জিনিস থেকে দূরে থাকবেন, এবং রেগুলার একটা অ্যান্টিস্টামিন ট্যাবলেট অথবা মন্টুলাস ট্যাবলেট খাবেন, এবং একটু গরম পানি যেটা শেক নেয় ভাপ নেয় এটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের খুব বেশি হলে তখন কিছু নাকে স্প্রে ইউজ করতে হয়, বাট প্রিভেনশনটা আপনার খুব জরুরি, মানে এটা আপনার ধুলাবাড়ি থেকে দূরে থাকা, ঠান্ডা জিনিস কোন থাকেন, ধোঁয়া থেকে দূরে থাকা, এটা খুব জরুরি। এগুলো থেকে যদি আপনি প্রিভেনশন করেন, পরিত্রাণ করার চেষ্টা করেন, তাহলে আপনার এটা কন্ট্রোল চলে আসবে।
0: অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা খুব সময় উপযোগী এবং বুঝে বুঝে প্রশ্ন করছেন, এটি আসলেই প্রশংসনীয়। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি খুব সুন্দর প্রশ্ন।
1: এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে মায়ের অ্যালার্জি থাকে তার বুকে দুধ যদি বাচ্চা খায় সেক্ষেত্রে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে তার মা একটু উচিত খেয়াল রাখতে হবে অ্যালার্জি ফুড অ্যাভয়েড করে।
0: আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন ছিল স্যার, তাহলে অ্যালার্জির খাবারগুলো অ্যাভয়েড মানে এড়িয়ে চলবেন। আচ্ছা অনেক ধন্যবাদ, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু। হ্যাঁ শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করবেন। জি
1: এটা সহজই রোগ না, এটা অবশ্য ফ্যামিলিতে থাকলে একজন থেকে একজন বংশগত হতে পারে। এটা সাধারণত কিছু কন্ট্রোল করতে হয় নিজে থেকে, এবং কিছু ওষুধ খেলে মেডিসিন করলে এটা কন্ট্রোলে চলে আসবে।
0: স্যার যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম, দাঁত, এটি কিছু আছে রোগ?
1: দাঁত কিছু কিছু ছোঁয়াচ্ছে অবশ্যই।
0: জি জি আমি ফোন নিয়ে আসছি। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আর আশাপালা যেমন আশাপুর ভাইকে বলবো আপনি গার মাসুরটা খান, সমস্যা নেই শেষ যাবে। তো স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার আমি যখন ধরেন যে বেগুনের তরকারি খাই, আর কিংবা ধরেন যে যে কচুর মুখী হোক কচুর বল হোক খাইলে আমার হাত চুলকায়, হাতটাই চুলকায় আর কোথাও চুলকায় না। তো সাইফুল মোল্লা ভাই বললো যে ওনার চোখ চলে যায়, আমার হাত চুলকায়। আর একটি প্রশ্ন ছিল, জানতে চাই যে আপনার কুকসি, কুকসির পাশ দিয়ে ধরেন যে কুকসি চলার জন্য কোন ভালো আপনাদের জানা মতো কোন ক্রিম আছে কিনা? আমাদের ধরেন তো ফার্মেসিতে গেলে।
0: জি অনেক ধন্যবাদ স্যার, এতালেই দাদের বিষয়টি এখন আসা যায়।
1: কুচকিতে যেটা হয় সেটা অ্যালার্জি, যেটা ইনফেকশন হয় বা চুলকায় সেটা একটা ডায়ের হওয়ার কারণে হতে পারে। সেক্ষেত্রে আপনি ওই জায়গায় ড্রাই রাখতে হবে, যদি বেশি ভিজা থাকে সেক্ষেত্রে এটা বেশি হয়, বা অথবা যদি আপনি কোন জিনিস পড়া

0: থাকলে সেটা যদি ঘেমে থাকে সেক্ষেত্রে এটা বাড়ে, তো সেক্ষেত্রে যখনই এটা হবে তখন সাধারণত পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। এছাড়া আমাদের এখানে টপিক্যাল কিছু ক্রিম বা লোশন আছে, এটা ইউজ করলে এটা কন্ট্রোল চলে আসে, যেমন লুরিডার ক্রিম আছে বা লুরিডার লোশন আছে, অথবা এগুলা যদি আমরা ইউজ করি রেগুলার, বা অথবা যদি আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেমন আপনি ডার্মা ওষুধ 150 মিলিগ্রাম এগুলো সপ্তাহে একটা করে খাই, তো সেক্ষেত্রে এটা কন্ট্রোল চলে আসবে। এবং সেক্ষেত্রে আমাদের অ্যালার্জির ওষুধটা খেতে হবে।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আরো একটি ফোন নিয়ে আসি। হ্যালো, ওহ, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধু, আরো একটিবার চেষ্টা করবেন। আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, এখনো অনেক ফোন আসছে, একটি ফোন নিয়ে আসি স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, শ্রোতা বন্ধু নামটি বলে প্রশ্নটি করুন।
2: আমার নাম বিপ্লব রায় হরি, নতুন বাজার সিএসএস থেকে বলছিলাম।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন স্যার, শুনছেন।
2: আমার প্রশ্ন হচ্ছে যে আমার গলায় এমনি দাউদ আছে না, দাউদ?
1: জি,
2: দাউদের মতন ওই রকম একটা দেখা দিচ্ছে, খুব চলকে। কিন্তু আমার একটা ডাক্তার বলেছে কি সরিটার একটা ওষুধ মলমের নাম, আর হচ্ছে এসকাবো 12 খাতে বলতেছে খাবার ট্যাবলেট, কিন্তু আমার তো এই চুলকানি সারতেছে না, দাউদের মতন দাউদের মলমও দিচ্ছি কিন্তু সারতেছে না। এটা
1: স্যার কোন প্রশ্ন আছে শ্রোতা বন্ধুর কাছে এই বিষয়ে?
0: আচ্ছা, আপনি যে স্ক্যাবও খাচ্ছেন, স্ক্যাবটি সাধারণত চুলকানির জন্য দেয়, সাধারণত যে চুলকানি হলে যেটা স্ক্যাবিস বলে ওটা দিলে স্ক্যাবো ট্যাবলেট দেয়। আর এখন যদি মনে করেন এটা দাউদ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেগুলো খেতে হবে, তারপর টপিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগাতে হবে, অ্যান্টিস্টামিন খেতে হবে। বাট পেশেন্টের প্রবলেমটা দেখতে হবে, না দেখলে তো এটা ঠিকমতো বোঝা যায় না, তো সেটা দেখে একটা ট্রিটমেন্ট করুন।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধু, আজ আমরা আলোচনা করছি ত্বকের নানা রকম সমস্যা এবং তার চিকিৎসা সম্পর্কে, এবং এই বিষয়ে বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে এখন সরাসরি উপস্থিত আছেন এবং মূল্যবান উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন লেজার কসমেটিক সার্জন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শওকত হায়দার স্যার। তো শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। স্যার আমি আরও একটি ফোন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শ্রোতা বন্ধু আর একটু জোরে বলতে হবে। জি জি, ধন্যবাদ, প্রশ্নটি করুন। স্পষ্ট শোনা যাচ্ছে না শ্রোতা বন্ধু, আরো একটিবার চেষ্টা করবেন। স্যার এবার একটু যাব স্ক্যাবিস এই বিষয়টি নিয়ে। স্ক্যাবিস আমাদের দেশে খুব কমন, তো স্ক্যাবিস হয়েছে কিনা কিভাবে বুঝব? সাধারণত রোগীরা এসে বলে থাকেন অ্যালার্জি হয়েছে, এত অ্যালার্জির ওষুধ খাচ্ছি তাও সারছে না, তো কিভাবে শ্রোতা বন্ধুরা বুঝবে যে স্ক্যাবিস হয়েছে?
0: যখন পেশেন্ট বলবে যে এসে আমার ইচিং হচ্ছে সারা শরীরে চুলকায়, এবং এটা দেখা যায় সারা পুরো ফ্যামিলিটা স্প্রেড করছে, একজন থেকে একজন হচ্ছে, এবং এটা খুব ছোঁয়াচ্ছে, এবং বেশি করে রাত্রেবেলা এটা বেশি ছোঁয়াচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। এবং কিছু নোডুল দেখা যায়, এবং সাধারণত ভাজে ভাজে, যেমন আঙুলের ভাজে, তারপর বেশি ভাজে, তারপরে গ্রোইনে, তারপরে শরীরের ট্রাঙ্কে, মানে শরীরে বিভিন্ন জায়গায় একটা ইচিং দেখা যায়, স্কোয়ার নোডুল দেখা যায়, এবং এটা খুব রাতে বেশি চুলকায়, এবং এটা একজন থেকে একজন স্প্রেড করে, এবং একজন যদি হলে পুরো ফ্যামিলিটা স্প্রেড করে, ছড়াই যায়। সো সেক্ষেত্রে আমাদেরকে এটা আমরা যখন খেয়াল করবো তখন এটা আমরা বুঝবো যে এটা স্ক্যাবিস হয়েছে, সেই হিসেবে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টটা তো আমি বলছিলাম যে এটা সবাইকে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, এবং এটা লোশনটা ইউজটা খুব জরুরি, কারণ আমি যখন বডিতে লোশনটা লাগাও, যদি আমি এক সাইডে লাগাই, আর এক সাইডে ফাঁকা থাকে, তো ওই পোকাগুলো আর এক সাইডে চলে আসে, তো সে উভয় ক্ষেত্রে এটা সমানভাবে লাগাতে হবে। এবং রাত্রে লাগাতে হবে, সকালে উঠে যে জামা কাপড় পরা থাকে এগুলো ধুয়ে ফেলতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, এবং চোখ মুখ বাদে লোশনটা লাগাতে হবে, এবং অ্যান্টিস্টামিন খেতে হবে। সো এভাবে করলে স্ক্যাবিসটা কন্ট্রোল থাকবে।
1: জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আবু, আমার একটা শেষ প্রশ্ন, মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকিজাবাজার জেলা বরগুনা। আপু,
1: জি
3: আপু, আমি জানতে চাচ্ছি দীর্ঘদিন অ্যালার্জির ওষুধ খেলে কোনো সাইড এফেক্ট আছে কিনা, থাকলে তো মানে যে রেগুলার খাওয়া যাবে কিনা, না পাল্টাই খেতে হবে, এটা জানতে চাইবো।
1: জি জি, ধন্যবাদ।
0: অ্যালার্জি ওষুধ সাধারণত যখন সিমটমটা থাকবে তখনই খাওয়া ভালো, এবং মন্টিলোকস যেটা আছে যে আমরা রেগুলার খাই, সেটা আমরা কিছুদিন গ্যাপে গ্যাপে খাবো, কিছু ইন্টারভেল খাবো, এবং অ্যান্টিস্টামিন যেটা অ্যালার্জি ওষুধটা যখন তার সিমটমটা থাকবে যে অ্যালার্জি চুলকে, তখন সেভাবে খাওয়া উচিত।
1: আর স্যার, তো আপনি প্রথমে বললেন যে অ্যালার্জি যেন না হয়, সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে সমস্ত খাবার খেলে অ্যালার্জি হয় সেগুলো এড়িয়ে চলতে হবে, বা ধুলোবালিতে গেলে সেটা থেকে দূরে থাকতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী আজকে শেষ ফোনটি নিচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু, জি জি প্রশ্নটি করুন। জি ধন্যবাদ।
4: দিদি আপনি ভালো আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু প্রশ্নটি করুন।
4: দিদি প্রশ্নটি হচ্ছে যে আমার বয়স হচ্ছে 28 বছর, ঠিক আছে? এখন আমি হচ্ছে টিউশনি করাই, এখন টিউশন করাতে কাজ কাজা করতে মনে করেন যে গরমে দুই বগলে মনে করেন প্রচুর উড়ি মানে হয়েছে আর কি। এখন ওই জায়গায় গরম লাগলে তো জ্বালা যন্ত্রণা করে এবং চুলকায়, কিন্তু আমি একটা মানে ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ হচ্ছে না দিদি।
1: আচ্ছা এই মুহূর্তে করণীয় কি স্যার? দুই দিকের বগলে খুব চুলকানি ফুসকুড়ি এরকম হয়েছে, কোনোভাবে নিরাময় হচ্ছে না।
0: আচ্ছা এটা সাধারণত বেশি গরমে বা এমনি গরমে ঘেমে গেলে এটা বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিস্টামিন ট্যাবলেট বা অ্যান্টিডি বেশি হয় তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হবে, অর্থাৎ টপিক্যাল অ্যান্টি টপিক্যাল ফাঙ্গাল ক্রিম লাগাতে হবে। এভাবে করলে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে।
1: মানে এটি ফাঙ্গাসের দ্বারা হয়েছে সুতরাং? আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ স্যার। এগুলো একবার যার হয় তার কি বারবার হতে
0: পারে?
1: তার মানে যে কারণে হচ্ছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জি স্যার। স্যার এতক্ষণ তো আমরা অনেক প্রশ্ন পেলাম, তো এই সমস্যাগুলো নিয়ে আমার শ্রোতাদের জন্য স্যার আপনার কি উপদেশ থাকবে?
0: সবচেয়ে উপদেশ হলো যে আজকাল খুব বেশি স্ক্যাবিস বা চুলকানি অথবা ফাঙ্গালি বা চুলকানি প্রচুর রোগী পাওয়া যাচ্ছে, এটা মহামারী আকার ধারণ করছে। সো এটা আমাকে ঠিকমতো হাইজিন মেনটেন করতে হবে, তারপর খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডক্টরের সন্ধান পর হয় ট্রিটমেন্টটা করা উচিত। আমরা নিজে নিজে ট্রিটমেন্ট করতে গেলে এটা সেরে যাওয়ার চেয়ে বেশি বাড়াই ফেলতেছি, তো সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে এবং ডক্টরের সন্ধান পরে ট্রিটমেন্টটা করা উচিত।
1: জি স্যার। এবং মুখে মেস্তা, এটা মেয়েদের মায়েদের খুব কমন একটি সমস্যা স্যার, এই ক্ষেত্রে কি করণীয়?
0: মেস্তা তো এখন বিভিন্ন কারণ হতে পারে, মেস্তাতে আমরা হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে অথবা সানস্ক্রিন ট্রিটমেন্ট লাগে অথবা পিলের জন্য অথবা যদি আমার থাইরয়েড হরমোন বা হিমোগ্লোবিন প্রবলেম থাকলে হতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে সানস্ক্রিনটা খুব জরুরি, এটা 2 ঘন্টা পরপর ইউজ করা উচিত এবং এটা একবার লাগালে 2 ঘন্টা কার্যকর থাকে এবং টপিক্যাল কিছু ব্লিচিং ক্রিম থাকে এটা ইউজ করতে হবে এবং সর্বোপরি এটা ডক্টরের সর্বপূর্ণ ফলো আপে থাকতে হবে, কারণ আমরা যদি অনেক সময় দেখছি যে একটা ক্রিম আমরা যদি লাগাতে থাকি রেগুলার লাগাতে থাকি। এছাড়া আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ফেয়ারনেস ক্রিম আমরা বাজার থেকে নিয়ে এটা ইউজ করি, এটাও আমাদের জন্য খুব সর্বনাশ, কারণ স্টেরয়েড ক্রিম থাকে এটা বেশি ইউজ করলে আমাদের ত্বকে।
1: এবং স্যার কিছু তিল বা আঁচলি হলে লেজারের যে ভূমিকা সেটি কি আপনি করছেন?
0: হ্যাঁ আমি তিল আঁচলি।
1: অনেক ধন্যবাদ স্যার, আরো অনেক কথা বাকি থেকে গেল, আরো অনেক প্রশ্ন শ্রোতা বন্ধুদের ফোন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করব। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার, লেজার কসমেটিক সার্জন ও চর্মরোগ বিশেষজ্ঞ। আর শ্রোতা বন্ধু আপনাদের ফোনে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানটি, অনেক অনেক ধন্যবাদ। সাথে ছিলাম আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।

স্বাস্থ্য বিচিত্রার স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার সাবরিনা রহমান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামশেদ জাহান। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। তিনি বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গভবনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সে সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলেও জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। খেলা খবর ক্রিকেট। মেকাইয়ের দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95, অস্ট্রেলিয়া 210। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আজকের নাটক দেবদাস, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান দেবদাস। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের নাটক দেবদাস, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান দেবদাস।
2: নমস্কার কর্তা।
3: নমস্কার। আরে গোবিন্দ যে
2: কর্তা, দেবদাস
3: কি করেছে? দেবদাস
2: আজ পাঠশালা গিয়ে ভোলানাথকে চুনের ভাড়ার মধ্যে ফেলে দিয়েছে। দেখুন কর্তা, ছেলেটার কি অবস্থা করেছে।
3: দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি।
2: কি করি আপনি বলুন কর্তা।
3: কোথায় গেল সে?
2: যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে তাড়িয়েছে।
3: ঠিক আছে, তুমি যাও, বাড়ি এলে যা হয় করব।
4: তার হুক্কা লুকানো আছে।
3: এতদিন আমায় বলিসনি কেন?
4: দেবদা মারবে বলে।
3: আসো গাজ বাড়িতে, তারপর দেখছি।
5: পারু, এই পারু।
4: দেবদা,
5: বাবাকে তামাক খাওয়ার কথা বলে দিলি কেন?
4: তুমি মারলে কেন?
5: তুই বড় গাধা, আর বলিস না জানো।
4: তুমি পাঠশালায় যাবে না?
5: না, বাবা বলেছেন এখন থেকে পণ্ডিত মশাই রোজ সকালে আসবেন।
4: আমি জানতাম, আমিও বলেছি আমি আর পাঠশালায় যাব না।
5: কি?
4: হ্যাঁ, কাল তুমি যখন মারলে আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসে বললাম পণ্ডিত মশাই আমাকে ভীষণ মেরেছে। এই কথা শুনে ঠাকুমা বাবাকে রাগ করেছেন, আমাকে পাঠশালায় যেতে নিষেধ করেছেন।

0: দারুণ দেখেছে,
1: দারুণ দেখেছে। আর কেউ?
0: উঠানে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যে বোধ হয় কেউ দেখে থাকবে।
1: কেউ চিনতে পেরেছে কি?
0: তারা সবাই আমাকে জানে, হয়তো বা চিনে থাকবে।
1: বলো কি, এমন কাজ কেন করলে পারু?
0: তা তুমি কেমন করে বুঝবে?
1: এত রাতে? ছি ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে?
0: সে সাহস আমার আছে।
1: এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না?
0: কিচ্ছু না।
1: কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না?
0: মাথা কাটাই যেত যদি না আমি নিশ্চয়ই জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঠেকে দেবে।
1: আমি? কিন্তু আমি কি করে মুখ দেখাতে পারবো?
0: তুমি? কিন্তু তোমার কি দেবতা? তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলে যাবে, দুদিন পরে কেউ মনে রাখবে না। কবে, কখন, কোন রাতে হতভাগিনী পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখবার জন্য সমস্ত লজ্জা তুচ্ছ করে এসেছিল, আর আমি?
1: আর তুমি?
0: আমার কলঙ্কের কথা বলছ? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয় সে নিন্দে আমার গায়ে লাগবে না দেবতা।
1: ও কি পারু, তুমি কাঁদছ?
0: দেবতা, দেবতা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না দেবতা? দেবতা, দেবতা, তোমার পায়ে একটু স্থান দাও দেবতা।
1: পারু, আমাকে ছাড়া কি তোমার উপায় নেই?
0: না দেবতা, না।
1: পারু, বাপ মায়ের একেবারে অমাত তা তো নিশ্চয়ই শুনেছ?
0: শুনেছি।
1: বাপ মায়ের অবাধ্য হব?
0: দোষ কি? হও।
1: তুমি তাহলে কোথায় থাকবে?
0: তোমার পায়ে।
1: চলো তোমাকে বাড়ি রেখে আসি।
0: এত রাতে আমার সঙ্গে যাবে?
1: ক্ষতি কি, যদি দুর্নাম রটে হয়তো কতকটা উপায় হতে পারে।
0: তবে চলো।
1: হ্যাঁ।

0: পারু, শুনলাম দেবদাস চলে গেছে।
1: হ্যাঁ,
0: তবে তোর উপায় কি করেছে?
1: তা তো জানিনি।
0: বলিস কি পারু, দেবদাস তোকে কিছু না বলেই চলে গেল, এর মানে কি?
1: এর মানে তো আমি জানিনি দিদি।
0: তবে আর কি, 40 বছরের দোজাবর বুড়োকেই বিয়ে করো।
2: দিদি, আপনার চিঠি।
1: হ্যাঁ দিন।
2: আমি চলি দিদি।
1: আচ্ছা,
0: আমি চললাম রে পারু।
1: আচ্ছা দিদি।
3: আজ 2 দিন হইতেই তোমার কথা ভাবিয়াছি। পিতামাতা কাহারও ইচ্ছা নয় যে আমাদের বিবাহ হয়। তোমাকে খুশি করিতে হইলে তাহাদিগকে এত বড় আঘাত দিতে হইবে যে যাহা আমার দ্বারা অসাধ্য। তোমাকে আমি যে বড় বেশি ভালোবাসিতাম তাহা আমার কোনোদিন মনে হয় নাই। আজিও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও।

0: একটু দাঁড়াও পারু।
1: আমাকে কিছু বলবি?
0: আমি এসেছি পারু।
1: কেন?
0: তুমি আসতে লিখেছিলে, মনে নেই?
1: না।
0: সে কি পারু, সে রাতের কথা মনে পড়ে না?
1: তারপরে কিন্তু সে কথায় আর কাজ কি?
0: আমাকে আমাকে মাফ করো পারু, আমি তখন অতখানি বুঝিনি।
1: চুপ করো, ওসব কথা শুনতে আমার ভালো লাগে না।
0: আমি যেমন করে পারি মা বাবাকে রাজি করাবই, শুধু তুমি?
1: তোমার মা বাবা আছেন, আমার নেই, তাদের মতামতের প্রয়োজন নেই?
0: তা আছে বই কি পারু, তবে তাদের এতটুকু অমত নেই, সে আমি বের জানি। শুধু তুমি?
1: শুধু আমি তোমার সঙ্গে? ছি
0: পার্বতী, আমাকে কি তুমি ভুলে গেলে?
1: না, ভুলবো কেন, ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, জ্ঞান হওয়া পর্যন্ত ভয় করে আসছি। তুমি কি তাই আমাকে ভয় দেখাতে এসেছো? কিন্তু আমাকে তুমি কি চেনো না?
0: চিরকাল ভয় করেই আমাকে এসেছো, আর কিছু না?
1: না, আর কিছুই না।
0: সত্যি বলছো?
1: হ্যাঁ সত্যি বলছি, তোমাতে কিছু মাত্র আমার আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, বুদ্ধিমান, শান্ত এবং স্থির, তিনি ধার্মিক, আমার মা বাপ আমার মঙ্গল কামনাই করেন, তাই তারা তোমার মতো একজন অজ্ঞান, চঞ্চল চিত্ত, দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দিবেন না। তুমি পথ ছেড়ে দাও।
0: এত অহংকার?
1: নয় কেন, তুমি পারো, আমি পারিনি। তোমার রূপ আছে, গুণ নেই, আমার রূপও আছে, গুণও আছে। তোমরা বড় লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ায় না। তাছাড়া দুদিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশে হীন থাকব না, সে তুমি জানো। তুমি ভেবেছ যে আমার অনেক ক্ষতি করবে? অনেক না হোক, কিছু ক্ষতি করতে পারবে বটে, সে আমি জানি। বেশ, তাই করো, আমাকে শুধু পথ ছেড়ে দাও।
0: ক্ষতি কেমন করে করব?
1: অপবাদ দিয়ে?
0: অপবাদ দেবো আমি?
1: যাও, সে সময় আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দাও গে, যে সে রাতে একাকী আমি তোমার কাছে গিয়েছিলাম। এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাও গে, মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে। যাও।
0: মিথ্যে দুর্নাম রটিয়ে মনের মধ্যে সান্ত্বনা পাবো আমি? শোনো পার্বতী, হতটা রূপ থাকা ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। দেখতে পাও না চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ, পদ্ম সাদা বলেই তো তাতে কালো ভ্রমর বসে। এসো এসো, তোমার মুখে কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই।
2: কি করলে?

0: বেশি কিছু নয়, সামান্য খানিকটা কেটে গেছে মাত্র। ভয় কি পারু, এ আঘাত শীঘ্রই সেরে যাবে, শুধু দাগ থাকবে। যদি কেউ কখনো একথা জিজ্ঞেস করে মিথ্যে কথা বলো, না হয় সত্যি করে বলো, নিজের কলঙ্ক নিজেই প্রকাশ করো। অমন করে না পারু, শেষ বিদায়ের দিনে শুধু একটুখানি মনে রাখবার মতো চিহ্ন রেখে গেলাম। অমন শোনার মতো মুখ আসতে মাঝে মাঝে দেখবে তো, আমি যাই। কেন রে পারু,
1: কাউকে যেন বলো না দীপ্তা।
0: ছি, তুই কি আমার পর পারু, তোর মনে নেই দুষ্টমি করলে ছেলেবেলায় কত তোর কানমলে দিয়েছি?
1: দীপ্তা, দীপ্তা আমাকে মাফ করো দীপ্তা।
0: তা তোকে বলতে হবে না রে ভাই, সত্যি কি পারু আমাকে একেবারে ভুলে গেছিস?
1: দীপ্তা,
0: কবে তোর উপর রাগ করেছিলাম, কবে মাফ করিনি?
1: দীপ্তা,
0: পার্বতী তুমি তো জানো আমি বেশি ভেবে চিন্তে কাজ করতে পারিনি, যখন যা মনে হয় করি। তুমি ভালোই করেছো, আমার কাছে তুমি সুখ পেতে না, কিন্তু তোমার এই দেবদার অক্ষয় স্বর্গবাস করত। আমি চলি পার্বতী, তুমি সুখে থেকো।
1: দেবদা,

0: একি দেবদাস যে কখন এলে, মুখ শুকনো, স্নানহার হয়নি, ব্যাপার কি দেবদাস?
1: কাল বাড়ি থেকে এসেছি।
0: কাল? সমস্ত দিন তবে কোথায় ছিলে? রাতেই বা কোথায় ছিলে?
1: ইডেন গার্ডেনে।
0: পাগল নাকি? কি হয়েছে বলো দেখি।
1: শুনে কি হবে?
0: ঠিক আছে, পরে শুনব। এখন খাওয়া দাওয়া করো। তোমার জিনিসপত্র কোথায়?
1: কিছুই আনিনি।
0: তা হোক, এখন খেয়ে নাও। খাওয়া হলে ঘুমাবার চেষ্টা করো, পরে এসে সব কথা শুনব, কেমন?
1: চুনিবাবু,
0: হুম,
1: কখন এলে হে?
0: এই মাত্র। তোমার কোনো রকম অসুবিধা হয়নি তো?
1: কিছু না চুনিবাবু, আমার যে কিছু নেই।
0: হ্যাঁ,
1: তুমি আমাকে প্রতিপালন করবে?
0: আমি প্রতিপালন করব? বেশ কথা, তোমার যতদিন ইচ্ছে থাকো না, কোনো ভাবনা নেই।
1: আচ্ছা চুনিবাবু,
0: হুম,
1: রাত্রে তুমি কোথায় যাও বলো তো?
0: হ্যাঁ, যাই বটে, কিন্তু সে কথা কেন?
1: তোমার সঙ্গে আমি যাব।
0: জানো কি দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাইনি।
1: আমাকে সঙ্গে নেবে?
0: তা নিতে পারি, কিন্তু তুমি যেও না।
1: না, আমি যাবই, যদি ভালো না লাগে আর না হয় যাব না। যাই হোক চুনিবাবু, আমি নিশ্চয়ই যাব।
0: আচ্ছা, তাই যেও। কি হে ধর্মদাস, ভালো আছো? দেবদাস, আমি একটু বাইরে যাচ্ছি।
2: দেবতা, এ কি হাল তোমার? কেন কেন তুমি না বলে বাড়ি থেকে চলে এলে?
1: কেন রে?
2: আজ তিন চার দিন ধরে মা কত যে কাঁদছেন। এ নাও মার চিঠি। দেবতা, তুমি বাড়ি চলো। দেবতা,
1: না রে, এখন আর তা সম্ভব না, তুই বাড়ি ফিরে যা।
2: বেশ, তাই যাব। মা এই টাকাগুলো দিয়েছে,
1: রেখে যা।
2: আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো দেবতা, তুমি সাবধানে থেকো।

0: ছুনিবাবু, এখন হতবাগা জায়গায় আনলে আমাকে।
1: চলো চলো ভিতরে গিয়ে বসি।
2: আদাব বাবু।
1: দেবদাস একটু বসো, আমি আসছি।
0: তুমি টাকা নাও।
2: আপনার পায়ের ধুলো যখন পড়েছে।
0: পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো।
2: তা নিয়েই বই কি, না হলে আমাদের চলবে কিভাবে বাবু?
0: থাক, ওসব শুনতে চাই না, এই নাও টাকা, আমি চললাম।
2: সে কি এরই মধ্যে যাবেন?
0: হ্যাঁ।
1: কোথায় যাচ্ছ দেবদাস?
0: বাসায়।
1: সে কি হে, চলো। বেশ চলো আমিও যাই।
0: না আমি যাই, তুমি পরে এসো।
2: বন্ধু চলে গেল বুঝি?
1: হ্যাঁ।
2: আমাকে টাকা দিয়ে গেল, কিন্তু ভালো বোধ করো তো নিয়ে যাও, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও।
1: সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নেব কেন?
2: ইচ্ছে করে নয় গো বাবু, ইচ্ছে করে নয়, আমার টাকা নাই বলে রাগ করে দিয়ে গেছে। হ্যাঁ গো চুনি বাবু, লোকটা কি পাগল?
1: একটুও না, আজ কদিন ধরে বোধ করি ওর মনটা ভালো নেই।
2: তবে এখানে আনলে কেন?
1: আমি আনতে চাইনি, সে নিজে জোর করে এসেছিল।
2: সমস্ত জেনে?
1: তা বই কি, সমস্তই তো জানে, আমি তো আর জোর করে ভুলিয়ে আনিনি।
2: চুনি বাবু, চুনি বাবু আমার একটি উপকার করবে?
1: কি?
2: আর একদিন, একদিন মাত্র তাকে আনতে পারবে?
1: তা বোধহয় পারবো না।
2: কেন?
1: এর আগে কখনো সে সব জায়গায় আসেনি, পরেও বোধহয় আর আসবে না, কিন্তু কেন বলো দেখি।
2: চুনি, চুনি বাবু যেমন করে হোক ভুলি না হয় আর একবার এনো তাকে।
1: ধমককে ভালোবাসা জন্মালো নাকি?
2: শুধু শুধু টাকা দিয়ে যায় এটা বুঝলে না?
1: না না, টাকার লোক আলাদা, সে তুমি নাও, কিন্তু সত্যি কথাটা বলো তো।
2: সত্যি একটু কেমন যেন মায়া পড়ে গেছে
1: এই পাঁচ মিনিটের মধ্যে।
2: তা হোক, মন ভালো হলে আরেকদিন না হয় এনো, আর একবার, আর একবার দেখব। বলো বলো আনবে তো?
1: কি জানি,
2: আমার মাথা দিব্যি রইল বাবু।
1: আচ্ছা আচ্ছা দেখব।
3: মা আমি তোমার বড় ছেলে।
4: এসো বাবা।
3: আজ দু বছর হলো আমরা মা হারিয়েছি, এই দু বছর আমাদের দুঃখে কষ্টে দিন কেটেছে, আজ তুমি এলে, আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পাই।
4: আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা?
3: বলছি তোমার বড় মেয়ে মানে আমার ছোট বোন তার শ্বশুর বাড়িতেই আছে, আমি চিঠি লিখেছিলাম কিন্তু যশোদা কিছুতেই আসতে পারল না।
4: আসতে পারল না, নাকি ইচ্ছা করে এলো না?
3: ঠিক জানি নে মা।
4: আর আমার ছোট ছেলে?
3: সে শীঘ্রই আসবে, কলকাতায় আছে, পরীক্ষা দিয়েই আসবে, আমি এখন যাই মা।
4: এসো বাবা।
5: পার্বতী তুমি হলে বাড়ির গৃহিণী, নিজেই সব দেখে শুনে বুঝে পড়ে নিও।
4: আচ্ছা।
5: আর দেখো এরা তোমারই সব, এই মহেন, এই মহেন তোমার বড় ছেলে, সেদিন বিয়ে পাশ করেছে, এমন ভালো ছেলে, এমন দয়া মায়া, একটু যত্ন আত্মীয়তা।
4: আমি জানি সে আমার বড় ছেলে।
5: তা জানবে বই কি, আর আমার যশোমতি মেয়ে তো নয় প্রতিমা, তা আসবে বই কি, বুড়ো বাপকে দেখতে আসবে না, তা এলে তাকে।
4: তোমাকে ভাবতে হবে না, যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো, না হয় মহেন নিজেই যাবে।
5: যাবে যাবে, আহ অনেকদিন দেখিনি, তুমি লোক পাঠাবে?
4: পাঠাবো বই কি, আমার মেয়ে, আমি আনতে পাঠাবো না?
5: তোমার ভালো হবে, আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হবে, ভগবান তোমার দীর্ঘায়ু করবেন।

0: দেবদাস, দেবদাস আর কেউ না।
1: কেন?
0: অল্পদিন মদ ধরেছো, অত সইতে পারবে না।
1: সহ্য করবো না বলেই তো মদ খায় নি, এখানে থাকবো বলেই শুধু মদ খাই। আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি, জ্ঞান থাকে না। তাই তোমার মুখের পানে চেয়ে কই চন্দর, তুমি অজ্ঞান হো তবু একটু জ্ঞান থাকে। তোমাকে ছুতে পারিনি, আমার আমার বলে ঘৃণা হয়।
0: দেবদাস, দেবদাস এখানে কত লোক আসে, তারা কখনো মদ স্পর্শ করে না।
1: স্পর্শ করে না?
0: না,
1: আমার বন্ধু থাকলে তাদের আমি গুলি করছি। আমার যে বাপিষ্ট চন্দ্রমুখী,
0: দেবদাস
1: যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়বো না, তাহলে আর কখনো এখানে আসবো না। আমার উপায় আছে, কিন্তু কিন্তু তাদের কি খাবে? বড় দুঃখে মদ ধরেছি।
0: কেন?
1: আমার দুঃখের বিপদের বন্ধু এ মদ, আর তোমাকে তোমাকে ছাড়তে পারিনি।
0: দেবদাস, দেবদাস, আমি যে তোমাকে বড় বেশি ভালোবেসে ফেলেছি, দেবদাস, বড় বেশি ভালোবেসেছি।
2: কেমন আছো ধর্মদা?
3: আহা, তোমাকে কত দিন দেখিনি, ভালো আছো তো দিদি?
2: হ্যাঁ আছি।
3: সেই জমিদার কর্তা চলে গেলেন, এবার আমিও যাব।
2: সে কি কথা ধর্মদা, তুমি গেলে দেবদাসকে দেখবে কে?
3: যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলেই বাঁচি দিদি।
2: ধর্মদা,
3: ওই যে দেবতা আসছে।
1: পারু,
2: বলো।
1: তোর উপরে আমার বলে রাগ হয় রে, বাবা নেই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল? বড় বউকে তো জানিস, দাদার স্বভাব তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এ সময় কি করি, আর আমারই বা কি হবে, কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে ওখানে পারু কাঁদছিস কেন? না, তবে আর বলা হলো না।
2: বলো, বলো না দেবতা, বলো।
1: একটু উপকার করতে পারিস?
2: কি?
1: তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়?
2: ভালো মেয়ে কি করবে?
1: বেলে বিয়ে করি, একবার সংসারী হতে বড় স্বাদ হয় রে।
2: খুব সুন্দরী তো?
1: হ্যাঁ, তোর মতো।
2: আর খুব ভালো মানুষ?
1: না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্ট, তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে।
2: সে তো কেউ পারবে না দেবতা, কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা যায়। সত্যি বিয়ে করবে দেবতা?
1: এই যে বললাম তো,
2: একটা কথা বলবো।
1: কি বল?
2: তুমি মদ খাও কেন দেবতা?
1: কে বলেছে? ধর্মদাস,
2: তুমি প্রতিজ্ঞা করো আর মদ খাবে না।
1: আমি পারি না রে, পারি না।
2: কেন পারো না দেবতা, কেন?
1: সবাইকে সব কাজ পারে রে
2: দেবতা। দেবতা, দেবতা আমার চেয়ে বড় কষ্ট দেবতা।
1: তাকে আমি জানি রে
2: দেবতা।
1: হ্যাঁ,
2: আমি যে মরে যাচ্ছি দেবতা, কখনো তোমার সেবা করতে পারলাম না। আমার যে তোমার সেবা করা জন্মের স্বাদ।
1: তারে তো সময় আছে।
2: তবে তবে আমার সাথে চলো না দেবতা, এখানে তোমাকে দেখবার কেউ নেই।
1: আচ্ছা যাব।
2: এই এই আমাকে ছুঁয়ে বলো, যাবি?
1: তোমাকে ছুঁয়ে বলছি, এ কথা কখনো ভুলবো না। আমাকে যত্ন করলে, তোমার যদি দুঃখ ঘোচে, আমি যাব, নিশ্চয়ই যাব। মরবার আগেও আমার এ কথা স্মরণ থাকবে। চন্দ্র, এমন দুর্দশা কেমন করে হলো?
0: দুর্দশা তোমাকে কে বললে? আমার তো ভাগ্য খুলেছে।
1: তোমার গায়ের গয়না, আসবাবপত্র বা সব গেল কোথায়?
0: বেচে ফেলেছি।
1: চন্দ্রমুখী, তবে দোকানপাট সব তুলে দিলে?
0: হ্যাঁ, দেউলিয়া হয়ে পড়েছি। 3 মাসের বাড়ি ভাড়া বাকি ছিল, তাই মনে করেছি হাতের এই দুগাছা বালা বিক্রি করে সমস্ত পরিশোধ করে দিয়ে অন্য কোথাও চলে যাব।
1: কোথায় যাবে
0: জানি নে, এখনো জানি না। কোনো সস্তা মলিকে যাব হয়তো, কোনো পাড়া গায়ে যেখানে 20 টাকায় মাস চলে যাবে আমার।
1: এতদিন যাওনি কেন, কি হলো, চুপ করলে যে?
0: সে থাক, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবার বড় সাধ হয়, করব। পার্বতী, পার্বতী তোমাকে কি বড় বেশি আঘাত করেছে?
1: হে কথা কেন?
0: আমার কাজ আছে, তোমাকে সত্যি বলছি। তুমি দুঃখ পেলে আমারও বড় পাছে। তাছাড়া তাছাড়া আমি বোধ হয় অনেক কথাই জানি। মাঝে মাঝে নেশার ঘরে তোমার মুখ থেকে অনেক কথাই শুনেছি
1: চন্দ্র,
0: কিন্তু তবু তবু আমার বিশ্বাস হয় না যে পার্বতী তোমাকে ঠকিয়েছে। বরঞ্চ কি মনে হয় জানো,
1: কি?
0: তুমি নিজেই নিজেকে ঠকিয়েছ। দেবদাস, আমি তোমার চেয়ে বয়সে বড়, এই সংসারে অনেক জিনিস দেখেছি। আমার কি মনে হয় জানো,
1: কি
0: মনে হয়? মনে হয় তোমারই ভুল হয়েছে
1: চন্দ্রমুখী।
0: হ্যাঁ, পার্বতী, পার্বতী হয়তো খুব রূপবতী, তাই না? কিন্তু মনে হয় সে তোমাকে আগে ভালোবাসার কথা বলেছিল, সেই জানিয়েছিল সে তোমাকে ভালোবাসে। আমি নিজেকে দিয়ে বুঝেছি দেবদাস, সে তোমাকে বড্ড ভালোবাসে দেবদাস, বড্ড।
1: কি বললে?
0: কিছু না, বলছিলাম যে সে তোমার রূপে ভোলেনি। তোমার রূপ আছে বটে, কিন্তু তাতে ভুল হয় না। এই তীব্র রূপ সকলের চোখে পড়ে না, কিন্তু যার পরে সে আর চোখ ফেরাতে পারে না।
1: চন্দ্র,
0: তুমি যে কি আকর্ষণ দেবদাস, তুমি যদি জানতে। তাই তাই আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এই স্বর্গ থেকে সাত করে ফিরে যাবে এমন মেয়ে মানুষ কি পৃথিবীতে আছে বলো?
1: আজ আজ তুমি কি বলছো চন্দ্রমুখী?
0: এমন বিপদ আর নেই দেবদাস, যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায়। কিন্তু কিন্তু আমি শুধু পার্বতীর জন্য ওকালতি করছিলাম, নিজের জন্য নয়।
1: ওসব কথা থাক চন্দ্রা।
0: কেন,
1: আমার যাবার সময় হলো।
0: আর একটু বসো, কখনো কখনো তো তোমাকে সজ্ঞানে পাইনি, কখনো এমন করে হাত দুটো ধরে কথাও বলতে পারিনি। এই যে কি তৃপ্তি
1: চন্দ্রা।
0: একটা কথা বলবো,
1: কি
0: বিশ্বাস করবে তো? তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা কইলি কেন?
1: তাতে কোনো দোষ হয়েছে?
0: না না, তা না, তা জানি নে, কিন্তু নতুন বটে। মদ খেয়ে জ্ঞান না হারালে কখনো তো আগে আমার মুখ দেখতে না।
1: এখন মদ ছুতে নেই, আমার পিতার মৃত্যু হয়েছে।
0: এরপরে এরপরে আবার খাবে বুঝি?
1: জানি না।
0: যদি পারো ছেড়ে দিও দেবদাস, অসময় এমন সোনার প্রাণ নষ্ট করো না তুমি।
1: আমি চললাম, যেখানে যাও সংবাদ দিও, আর যদি কখনো কিছু প্রয়োজন হয়
0: দেবদাস,
1: তবে লজ্জা করো না।
0: দেবদাস, আশীর্বাদ করো যেন সুখী হই। আর একটা ভিক্ষে,
1: কি
0: ঈশ্বর না করুন যদি কখনো এই দাসীর প্রয়োজন হয় আমাকে স্মরণ করো তুমি, আমাকে স্মরণ করো।
1: আচ্ছা, আমি আমি আসি চন্দ্র।
0: এসো ভগবান, ভগবান, আর একবার, শুধু একটিবার যেন দেখা হয়, একটিবার যেন দেখা হয় দেবদাসের সাথে ভগবান।

0: মহেন্দ্র, মহেন্দ্র!
1: আমাকে ডেকেছ মা?
0: হ্যাঁ মহেন্দ্র, দুটো পালকি আর 32 জন বেহারা চাই আমার। আমি এখনই তালসোনাপুর যাব।
1: পালকি বেহারা আনিয়ে দিচ্ছি, কিন্তু দুটো কেন মা?
0: তুমি সঙ্গে যাবে বাবা, পথে যদি মরি মুখে আগুন দেবার জন্য বড় ছেলে কি প্রয়োজন?
2: পারুকি দেবদাসকে দেখতে এসেছিলে? কিন্তু সে তো আজ দুপুরেই কলকাতায়।
0: শুনলাম দিদি, দেখতে নয়, সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছিলাম। এখানে তার আপন বলতে তো কেউ নেই।
2: বলিস কি, লজ্জা করতো না?
0: লজ্জা আবার কাকে বলে, নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে লজ্জা কি?
2: ছি ছি, ও কি কথা, একটা সম্পর্ক পর্যন্ত নেই, অমন কথা মুখে আনে না।
0: মনো দিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা বুকের মাঝে বাসা করে আছে, এক আধবার তা মুখ দিয়ে পার হয়ে পড়বেই। তুমি বোন তাই এ কথা শুনলে। আমি যাই দিদি, যাই।
2: আচ্ছা।
3: আমার যাবার সময় হলো রাগবিদায়।
0: তুমি কে গো, অমন করে পড়ে আছো? একি দেবদাস, দেবদাস তুমি? দেবদাস এখানে পড়ে আছো কেন? বাড়ি যাবে না তুমি?
3: না না না, আমি বেশ আছি।
0: চলো দেবদাস চলো, একটু মদ খাবে?
3: মদ খাবো খাবো,
0: তবে চলো আমার সাথে চলো।
3: এমন বন্ধু কে কে বাবা তুমি?
0: দেবদাস চলো আমার সাথে, ও আস্তে আস্তে আমার কাঁধে ভর দাও, একটু চলো চলো। এই তো সামনে আমার ঘর, আমার কাঁধটা ধরো।
3: শুনলি, তুমি তুমি আমাকে জেনো?
0: এখানে বস না, না তুমি শুয়ে পড়ো।
3: কিন্তু সুন্দরী করে তো আনলে বগরে যে কিছুই নেই।
0: চুপ করো তুমি, একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত দিচ্ছি, তুমি ঘুমাও দেবদাস, ঘুমাও।

0: সত্যি করে বলো তো চন্দ্রমুখী,
1: কি
0: কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে?
1: ডাকাতি করিনি তো, পথ থেকে শুধু কুড়িয়ে এনেছি।
0: তা যেন হলো, কিন্তু তোমার আবার এসব কি?
1: কি
0: কবে এলে? গায়ে যে গয়না ধরে না, দিলে কে?
1: উফ, দেবদাস আবার সেই কথা?
0: না না, তা নয়, একটু তামাশা করতে কি দোষ? এলে কবে?
1: এই তো দেড় মাস হলো।
0: আমাদের বাড়িতে যখন গিয়েছিলে তারপরেই এসেছ।
1: তোমাদের বাড়ি গিয়েছিলাম এ কথা তুমি জানলে কি করে?
0: তুমি যাওয়ার পরেই আমি বাড়ি গিয়েছিলাম।
1: ও,
0: একজন দাসী যে তোমাকে বৌদির কাছে নিয়ে গিয়েছিল, তার কাছে শুনতে পাই কাল একজন স্ত্রীলোক এসেছিল, সে ভারী সুন্দরী, আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন?
1: এইসব গিল্টি গয়না, কলকাতায় এসে কিনেছি। ছাড়ো সে কথা, দেখো দেখি তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো, অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না দেবদাস।
0: একেবারে চিনতে পারিনি
1: না,
0: কিন্তু যত্নটি চিনেছিলাম। অনেকবার মনে হয়েছিল আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার?
1: দেবদাস, দেবদাস আমাকে আর অত ঘৃণা করো না তুমি। না
0: না,
1: তো
0: বরং বরং ভালোবাসি।
1: সত্যি বলছো তুমি?
0: হ্যাঁ।

0: তোমার শরীর এত খারাপ, তুমি আমাকে আগে বলনি কেন?
1: খুব ভালো সময় তোমার সাথে দেখা হয়ে গেল, না হলে হয়তো আর দেখতেই পেতে না।
0: ভগবান, এই অসময়ে এতখানি কাজে লাগবো এ আশা স্বপ্নেও করিনি আমি। কিন্তু কিন্তু ভগবান, তুমি দেবদাসকে ভালো করে দাও, আমার দেবদাসকে ভালো করে দাও।
1: চন্দ্রমুখী,
0: হ্যাঁ,
1: তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতে অসুবিধে হয়।
0: তাই বুঝি।
1: হ্যাঁ, একটু ছোট করে নিতে চাই।
0: বলো।
1: আজ থেকে তোমাকে আমি বউ বলে ডাকবো।
0: দেবদাস
1: হ্যাঁ,
0: তা না হয় ডাকলে, কিন্তু কিন্তু এর তো একটা মানে থাকা চাই, তাই না?
1: সব কথার মানে কি থাকে?
0: যদি তোমার সত্যি সাধ হয়ে থাকে তবে তাই টিকো, কিন্তু কিন্তু এ কথা তো বলবে কেন তোমার এই সাধ?
1: না, কখনো কারণ জিজ্ঞেস করবে না।
0: বেশ, তবে তাই হবে।
1: আচ্ছা বউ, তুমি আমার কে যে এত প্রাণপণ সেবা করছো?
0: তুমি আমার সর্বস্ব, তুমি আমার ভালোবাসা, তা কি আজও বুঝতে পারোনি?
1: তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি।
0: কেন?
1: পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তোমাকে কষ্ট অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না। ইচ্ছে করেই দেইনি, কিন্তু তুমি এমন কেন করলে? জোর করে আমাকে কেন বাঁধলে? বউ, তুমি হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। তোমাদের দুজনের কত অমিল, আবার আবার কত মিল। একজন অভিমানী উদ্ধত আর একজন কত শান্ত, কত সংযত, সে কিছুই সইতে পারে না। আর তোমার কত সহ্য, আর কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক, সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না, তবে আমি আমি ভালোবাসি, বাসি বইটি। পাপ পুণ্যের বিচার কর্তা তোমার কি বিচার করবেন আমি জানি না, কিন্তু কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয় আমি কখনো তোমার হতে দূরে থাকতে পারবো না।
0: ভগবান, কোনো কালে কোনো জন্মে যদি এই পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয়, আমাকে আমাকে যেন এই পুরস্কারই দিও তুমি ভগবান।
1: বউ, বউ ডাক্তার বলেছিল বায়ু পরিবর্তন আমার আবশ্যক, তাই স্থির করেছি কাল ধর্মদাসকে সঙ্গে নিয়ে পশ্চিমে বেড়াতে যাব।
0: তোমার একজন দাসীর তো প্রয়োজন, আমাকে সঙ্গে নিয়ে চলো।
1: ছি, তা হয় না।
0: কেন হয় না?
1: আর যাই করি, এত বড় নির্লজ্জ আমি হতে পারবো না।
0: আবার তাহলে কবে দেখা হবে?
1: বলতে পারিনি।
0: কেন?
1: তবে বেঁচে থাকলে তোমাকে কোনোদিন ভুলব না, তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না।
0: দেবদাস, দেবদাস, এই আমার জন্য যথেষ্ট, আর বেশি কিছু আমি আশা করি না, বেশি কিছু চাই না আমি।
1: বউ, বউ, টাকাগুলো রেখে দাও।
0: না না,
1: মানুষের শরীর তো বিশ্বাস নেই, শেষে তুমি কি অকলে ভাসবে?
0: তুমি তুমি একটি কথা আমাকে বলে যাও দেবদাস। বড় বউ ঠাকুরন বলেছিলেন তোমার শরীরে খারাপ কোন রোগ জন্মেছে, এই কথা কি সত্যি দেবদাস? বলো বলো, চুপ করে থেকো না, বলো।
1: বড় বউ সব পারেন, কিন্তু তাহলে তুমি তো জানতে।
0: সত্যি বলছো?
1: আমার কোনো কথা তোমার অজানা নেই, এ বিষয়ে তুমি যে পার্বতীর চেয়েও বেশি।
0: বাঁচলুম ভগবান, বাঁচলুম, কিন্তু তবুও খুব সাবধানে থেকো, তোমার শরীর একই মন্দ, তার উপর দেখো কোনোদিন কোনো ভুল করে বসো না যেন।
1: বেশ,
0: আরেকটি ভিক্ষে
1: কি?
0: দেহ এতটুকু খারাপ হলে আমাকে খবর দেবে তুমি, বলো বলো, খবর দেবে, বলো দেবদাস, খবর দেবে তো?
1: দেব বৈকি।
0: সত্যি বলছো তুমি?
1: হ্যাঁ, অবশ্যই দেব।
0: তা
1: আসি আসি বউ।

0: দেবতা, তোমার শরীর যে ভীষণ খারাপ, কাশিতে মাকে খবর দেই।
1: ছি ছি ছি, মাকে কি মাকে কি মুখ দেখাতে পারি?
0: রোগ শোক সকলেরই আছে, কিন্তু তাই বলে কি এত বড় বিপদের দিনে মাকে লুকানো যায়? তোমার কোনো লজ্জা নেই দেবতা, কাশিতে চলো।
1: না

0: ওই তারপরে
1: দাদা এখনো সময় আছে দাদা, চলো চলো মার কাছে যাই।
0: তার চেয়ে চলো চলো বাড়ি যাই।
1: বেশ, তোমার যখন ইচ্ছে তখন, তাই চলো।

0: ধর্মদাস, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হয়ে যাবে।
1: কেন দাদা, কি হয়েছে?
0: আমার যে জ্বর বাড়ল ধর্মদাস।
1: চলো দাদা, আমরা পাটনায় নেমে ডাক্তার দেখাই।
0: না না, থাক। ধর্মদাস ঘুমিয়ে আছে। পার্বতীকে কথা দিয়েছিলাম, মৃত্যুর আগে একটিবার তার কাছে যাব। আর তো আর তো সময় নেই। যা করবার, আমাকে আমাকে এক করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নামবো। ওই তো একটা ঘোড়ার গাড়ি। এই যে বাপু, এই যে হাতিপুথায় নিয়ে যেতে পারবে?
2: না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না।
0: তাকে পালকি পাওয়া যাবে?
2: না।
0: তবে কি যাওয়া হবে না
2: বাবু? একটা গরুর গাড়ি ঠিক করে দেব।
0: তা কতক্ষণে পৌঁছাবে?
2: পথ ভালো নয় বাবু, বোধ হয় দিন দুই লেগে যাবে।
0: দুদিন বাজবো তো, কিন্তু পার্বতীর কাছে যেতেই হবে, প্রতিশ্রুতি সত্য করতেই হবে। যেমন করেই হোক একবার তাকে শেষ দেখা দিতেই হবে। কিন্তু জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নেই, সেই যে বড় ভয়ের কথা
2: বাবু।
0: ও হ্যাঁ, একটি একটি গরুর গাড়ি ঠিক করে দাও না। আর কত পথ, একে ঘোরাবে না
3: বাবু। বাবু আরো ছয় কোষ বাবু।
0: কত
3: এই এই কোষ দুই রাত্রি দশটা নাগাদ পৌঁছবে বাবু।
0: ভগবান
3: বাবু, বাবু করছেন কেন?
0: আর ওই সময় নেই। ও ভগবান।

0: Sam. এসে পড়েছি বাবু, হাতি কোথায় এসে পড়েছি?
1: বাবু বাবু এসে গেছি বাবু, নেমে এসো।
2: কি বাবু, তো একেবারে বেহুশ, এত রাতে
1: এখন কি করি? এই গাছের তলায়

0: আরে লোকটা একেবারে মারা গেছে গো, মারা গেছে।
1: কে মরেছে?
2: আহা, কেউ তো জানে না মা। পূর্বজন্মে মাটি কিনা ছিল, তাই মরতে এসেছিল শীতে ঠান্ডায়। সেই রাত্রি থেকে পড়েছিল, আর বেলা 9টার সময় মরেছে। আমি তা জানি
1: কে, তা কিছু জানা গেল না।
2: সে লাশ নিয়ে গেল, তবে মহেনবাবু সব জানেন।
1: তবে যা, মহেনকে বল আমি ডাকছি।
3: আমাকে দেখেছো মা?
1: কে মরেছে মহেন?
3: তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে।
1: কে? দেবদাদা, কেমন করে জানলে?
3: পকেটে দুখানা চিঠি ছিল, একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন।
1: হ্যাঁ, তার বড় দাদা।
3: আর একখানা কাশীর হরিমতি দেবী লিখেছেন।
1: হ্যাঁ, তিনি মা।
3: হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল।
1: হ্যাঁ, কলকাতায় প্রথম গিয়ে লিখেছিলেন বটে।
3: একটা নীল রঙের আংটি
1: পৈতার সময় জ্যাঠামনি দিয়েছিলেন। আমি যাই।
3: মা, ও মা, কোথায় যাও?
1: দেবতার কাছে।
3: সে তো নেই, ডোমে নিয়ে গেছে।
1: আমি আমি যাব, আমি দেবতার কাছে যাব। দেবতা,
3: তুমি কি পাগল হলে মা? কোথায় যাবে?
1: মহিন, মহিন, আমাকে কি সত্যিই পাগল ফেলে? পথ ছাড়ো।
4: মহেন, মহেন, অমন বাবু ছুটে যায় কে?
3: ছোট মা।
4: সে কি, কোথায় যায়?
3: দেবদাসকে দেখতে যাচ্ছে।
4: ধরে আনো কে, পাগল হয়েছে ও মহেন, ও কোনে বউ? ওরে মহেন।

এতক্ষণ দেবদাস নাটকের অভিনয় শুনলেন। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নারায়ণ মুখার্জি, দীপক চন্দ্র কর্মকার, ধর্মদাস মোহাম্মদ সিরাজুল ইসলাম, মহেন্দ্র মোহাম্মদ বিলাল হোসেন খান, চুনিলাল এস এম গোলাম ফারুক, ভুবন শেখ সিরাজুল ইসলাম, পণ্ডিত বিমল মজুমদার, ছোট দেবদাস, মাস্টার তাজুন, ছোট পার্বতী সুরাইয়া খাতুন, চন্দ্রমুখী লুবনা হাসনা ফারুক মিষ্টি, মালতি চিস্তি মোস্তারি বানু, পার্বতী ডলি পাল, শব্দ সংযোজনা খন্দকার ওয়াহিদুজ্জামান, দেবদাস চরিত্রে অভিনয় সম্পাদনা বেতার নাট্যরূপ এবং নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল। শ্রোতাবন্ধুরা, আগামী রবিবার বিকেল 3:05 শুনবেন নাটক সাপুড়ে। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ জি এম নাজমুস সাদাত, প্রযোজনা নাসির জবেদ। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা।

নচিকেতার কণ্ঠে হঠাৎ বৃষ্টি ছবির গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। তিনি বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গভবনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারিক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমানবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারি সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের অবদান খাটো করে দেখার কোন সুযোগ নেই। আন্দালিব রহমান বলেন, সরকার কি কাজ করছে তা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী তথ্য বিষয় উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান এবং তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সভায় বক্তব্য রাখেন। খেলার খবর, ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95 এবং অস্ট্রেলিয়া 210। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4টে বাংলা সংবাদের পর ফিরে এলাম আমাদের আয়োজনে। শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানমালা। আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই চাওয়া থেকে পাওয়া এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী কনক চাপা।

ডলি শায়ন্তনী এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনলেন অনন্ত ভালোবাসা ছবির গান। এবারে আরাধনা ছবির গান রয়েছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

নেতের রাসুল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন রয়েছে আল্লাহ পাকিস্তানে একটি হামদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Naushin Farhan Noor. Newly elected President Mirza Fakhrul Islam Alamgir has held his first official engagement at Bongo Bhavan after taking charge. A smart contingent of the horse-mounted team of Bangladesh police welcomed the President on his arrival at Bongo Bhavan this morning. A smartly turned-out President Guard Regiment PGR contingent gave him a guard of honor as part of the welcoming ceremony. The President then proceeded to his office and signed the official documents. Prime Minister Tariq Rahman has asked the members of Navy and the Air Force Selection Board to give priority to the merit, competence, leadership, qualities, discipline, integrity, loyalty, and the suitability for promotions of the officers without being influenced by the political ideology or the personal preference. He said this while inaugurating the Navy and the Air Force Selection Board 2026 at the Air Force headquarters, and this morning the board will consider eligible officers to the Bangladesh Navy holding the ranks of Captain, Commander and Lieutenant Commander, and the officers of the Bangladesh Air Force holding the ranks of Group Captain, Wing Commander and the Squadron Leader for the promotion to the next rank. The Prime Minister said Bangladesh Navy and Air Force, alongside safeguarding the country's independence and sovereignty, have been making the crucial contribution to maintaining the internal peace, discipline and stability and assisting the civil administration in tackling the disaster. Before opening the selection board, Tariq Rahman adorned Chief of the Naval Staff Kondagar Mizbahul Azim with the Admiral rank badge and congratulated him on his appointment as the new Navy Chief. The Prime Minister later inspected the several important operational installations of Bangladesh Air Force. Newly appointed local government, rural development and Cooperative Minister Dr. Abdul Moin Khan has said the government will arrange local government elections by strictly following the constitutional rules. He said this while exchanging greetings and views with the heads of the various organizations and departments under the ministry and the media personnel at the Secretariat today. The minister said the present government will not hold elections like the ones held during the fallen government. Regarding corruption, he said the government will not tolerate any corruption. Newly appointed Information and Broadcasting Minister Andalif Rahman has called upon the heads of the different departments under the ministry to work together and ensure transparency and accountability in government works. He made the call at an introductory meeting with officials and employees of the ministry at the Secretariat today. The Information and Broadcasting Minister said the government's main goal is to ensure an environment free and open journalism by breaking the culture of control that was imposed on the media during the fallen government. At the meeting, State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry stressed the speedy implementations of the plan adopted by the ministry and its department. He said, infrastructure development and modernization of important institutions of the ministry, including Bangladesh Betar and Bangladesh Television, need to be completed quickly as those organizations are directly linked to deliver information of the common people. If the capacity of the institution can be increased, the quality recognition and the reputations of the Ministry of Information and Broadcasting will further enhance, the state minister added. Kazakhstan is voting today in an unicameral parliament after a constitutional change. 12.6 million Kazakhstan, nearly 20 million people are eligible to vote. Only 7 government-approved political parties have been allowed to field candidates in the election. Kazakhstan adopted a new constitution in March. It abolished the upper house of parliament, the Senate, and created a new unicameral parliament. The country's authorities say the changes will strengthen its democratic system. cricket, and Bangladesh climbed three places to a record 6 of the ICC Test ranking despite the series-ending defeat to Australia in Mackay. Bangladesh lost the second test by an innings and 51 runs. Bangladesh lost all their wickets in their second innings on the second day of the test to score 95 runs. Final scores, Bangladesh 64 and 95 and Australia 210. The two-match test series between two countries ended in a 1-1 draw. Dhaka Meteorological Office says a low-pressure areas have formed over Northwest Bay and adjoining coastal areas. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. I repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south, southeasterly gusty or squally wind at speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Ratchahi, Jossur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas to us cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banichik Shangbad Purchi, Sirajum Munira. দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজ, সমন্বিত ও বিনিয়োগ বান্ধব করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে একত্রীভূত করে গঠিত নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। নতুন কর্তৃপক্ষের অধীনে বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এক জায়গায় আনা হয়েছে। ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগের সুযোগ সম্পর্কে এক জায়গা থেকে সমন্বিত সহায়তা পাবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী 12 সেপ্টেম্বর ঢাকার নব থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেলায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে আগামী 30 আগস্টের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবর মাসে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বিমানমন্ত্রী বলেন, আগামী বছর বিমান বহরে নতুন 10টি বিমান যুক্ত হবে। বোয়িং এর নতুন বিমান 2031 সালে আসবে। এর আগে 10টি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে এসব বিমান লিজ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী 16 ডিসেম্বর উদ্বোধন করা হবে। রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2 সেপ্টেম্বর 4-দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে 25তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, 26তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং 53তম ডাইকেম বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, ক্রিমস, এক্সেসরিজ, ডাই স্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 32টির, কমেছে 324টির এবং অপরিবর্তিত ছিল 30টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 63 পয়েন্ট কমে অবস্থান করছে 5722 পয়েন্টে। ডিএসইতে আজ 711 কোটি 14 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 671 কোটি 98 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রি 123.30 টাকা, ক্রয় 122.30 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রি 169.85 টাকা, ক্রয় 166.77 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.03 টাকা, ক্রয় 396.64 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.71 টাকা, ক্রয় 30.11 টাকা, এবং থাইবাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: সুধী শ্রোতা, শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। কথা বলছি আমি মোহাম্মদ নাজমুল আলম, কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক। আমার সাথে দুজন শিক্ষার্থী রয়েছে।
1: আমার নাম আয়েশা আক্তার, আমি কুর্মিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।
2: আমার নাম নাফিস মেফুস, আমি কুর্মিটোলা হাই স্কুলের একজন দশম শ্রেণীর ছাত্র।
0: ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সম্পর্কে। এবং এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং সেসব বিষয় নিয়ে আজকে শিক্ষার্থী বৃন্দ আমরা আলোচনা করব। আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যেসব বিষয়গুলো সম্পর্কে জানতে পারব সেগুলো হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন এবং ডিলিট সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারব, কম্পিউটার তথ্য এবং সফটওয়্যারের নিরাপত্তায় পাসওয়ার্ড ও অ্যান্টিভাইরাসের ব্যবহারের গুরুত্ব আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এছাড়া সাধারণ ও যোগাযোগ সাইটের মধ্যে তফাত, অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক প্রভাব, সফটওয়্যার পাইরেসি ও কপিরাইট আইন এবং কম্পিউটার ট্রাবল শুটিং সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে বিস্তারিত জানতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েই। প্রথমে আমরা এই অধ্যায়ে যেসব বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ের মধ্যে প্রথমে একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে, যেমন ধরো তোমার এক বন্ধু প্রায়ই কম্পিউটারে গেমস খেলে, এতে তার কি কি ধরনের ক্ষতি হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কম্পিউটারে গেমস এখন একটি বিনোদন এবং এটি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এই বিনোদন ছাড়া চলাই যায় না। কিন্তু অতিমাত্রায় এই বিনোদনটি ব্যবহারের ফলে যে নেতিবাচক প্রভাব পড়ছে বর্তমানে, সেটি কিন্তু একেবারেই আসক্তির পর্যায়ে পৌঁছে গেছে এবং সেটি অত্যন্ত আমাদের জন্য পারিবারিক এবং সামাজিক জীবনেও ক্ষতির প্রভাব দেখা দিয়েছে। এজন্য শিক্ষার্থী বন্ধুরা, এই অতিরিক্ত কম্পিউটার গেমস খেলার ফলে যেসব ক্ষতি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে, এটি বেশি খেলার ফলে আসক্তির পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং এটি তখন আর বিনোদনের পর্যায়ে থাকে না, ফলে দেখা দেয় নানা ধরনের অসুবিধা। ব্যবহারকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, এমনকি মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। শুধু তাই নয়, যারা সপ্তাহে ছদিন টানা দশ ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনে এক ধরনের পরিবর্তন হয়ে যায়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছ কম্পিউটার গেমস খেলার ব্যাপারে যথেষ্ট সতর্ক তোমাদেরকে হতে হবে। এটি একটি বিনোদন, সুতরাং এটিকে বিনোদনের পর্যায় পর্যন্ত রাখতে হবে, তা না হলে তোমাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হবে।
1: কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
0: শিক্ষার্থী বন্ধু, কম্পিউটারের এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কম্পিউটারের ট্রাবল শুটিং। কম্পিউটারের ট্রাবল শুটিং, সাধারণত কম্পিউটার সমস্যা হলে আমরা সমাধান করার জন্য ট্রাবল শুট করে থাকি। তার মানে হচ্ছে ট্রাবল শুটিং সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের একটি প্রক্রিয়া এবং তার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। প্রথমে সমস্যাগুলো আগে বুঝতে হবে। আমরা যদি ট্রাবল শুটিং করতে যাই তাহলে আমাদের কম্পিউটারে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো বুঝতে হবে এবং এটি কোন পর্যায়ের সমস্যা এবং কী ধরনের সমস্যা সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা যখন কম্পিউটারে এই সমস্যাটি বুঝতে পারব ঠিক তখনই আমরা কম্পিউটারের সমস্যার সমাধান বের করতে পারব। এই ক্ষেত্রে সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটা ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন কারণে কম্পিউটারে ট্রাবল শুটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, কারণ এখন আমরা দৈনন্দিন জীবনে যে যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার অফিস, বাসা, আদালত, হসপিটাল সহ সর্বত্র কম্পিউটারের ব্যবহার এখন সর্বোচ্চ পর্যায়ে। কাজেই কম্পিউটারের ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে করে আমরা আমাদের নিজেদের সমস্যাগুলির সমাধান করতে পারব এবং স্বাচ্ছন্দ্যের সাথে কম্পিউটার চালাতে পারব। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কিন্তু কম্পিউটার ট্রাবল শুটিংটি শিখতে হবে এবং এই অধ্যায়ে তোমরা দেখবে অধ্যায়ের শেষে টেবিল আকারে কম্পিউটারের সমস্যা এবং তার সমাধানের উপায় দেওয়া আছে। সুতরাং এই অধ্যায়ের শেষে যে টেবিলটি দেওয়া আছে সক আকারে, সেটি তোমরা সেখান থেকে তোমরা এই ট্রাবল শুটিংয়ের সম্পর্কে জানতে পারবে এবং কীভাবে সমস্যা হলে সমাধান করা যায় সেটিও তোমরা সেখান থেকে জানতে পারবে। সেজন্য আমি বলবো তোমরা সেই এই অধ্যায়ের শেষের অংশগুলো খুব মনোযোগ সহকারে পড়বে।
1: ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কেন করা হয়?
0: শিক্ষার্থী বন্ধু, তোমাদের আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কম্পিউটারে সাধারণত ব্যবহার করার ফলে গতি কমে যায় এবং এটি বিভিন্ন কারণেই গতি কমে থাকে এবং আমরা গতিকে বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করি এবং সেখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় গতিকে সচল রাখার জন্য, ঠিক রাখার জন্য, সেটি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ আমরা কেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি? তাহলে এটির উত্তর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটারে স্থায়ীভাবে ফাইলগুলো আমরা হার্ড ডিস্কে সেভ করে থাকি। বিভিন্ন সময় ব্যবহারের ফলে হার্ড ডিস্কের ফাইলগুলোর বিন্যাস এলোমেলো হয়ে যায়, যে কারণে ফাইলগুলো অ্যাক্সেস করতে সময় বেশি লাগে। ফাইলের বিন্যাস সুবিন্যস্ত করে রাখার জন্যই ডিস্কের ডিফ্র্যাগমেন্টেশন মেন্ট করা উচিত। ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে উইন্ডোজ ফাইলগুলোকে সাজিয়ে রাখে। কম্পিউটারের গতি ঠিক রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন করলে ফাইল দ্রুত ওপেন হয়। শিক্ষার্থীবৃন্দ, সেজন্য আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি। তোমরা নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছ আমরা ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কি কি ধরনের উপকৃত হয়ে থাকি। ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে উইন্ডোজ ফাইলগুলোকে সাজিয়ে রাখে, সুতরাং যখনই কোনো জিনিস সাজানো থাকবে তখন নিশ্চয় সেখান থেকে আমরা চট করে বা দ্রুত সেটি খুঁজে বের করতে পারব। সেই জন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমেই এটি করা সম্ভব এবং তখন আমরা অতি সহজে ফাইলগুলো দ্রুত ওপেন করতে পারি।
1: সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এ ব্যাপারে করণীয় কি?
0: শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় এই চ্যাপ্টারে রয়েছে, যেমন সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ কি, সিস্টেম ক্লিনিং, ডিস্ক ক্লিন আপ করার ফলে যেগুলো যেসব সুবিধা আমরা পেয়ে থাকি সেসব বিষয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সাধারণত সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ কেন করা হয়? সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ করা হয় এই সুবিধা পাওয়া যায় এই জন্য যে পূর্বে মুছে ফেলা হয়েছে তা ফিরে পাওয়ার জন্যই ফাইল ব্যাকআপ সিস্টেম আমরা করে থাকি এবং তখন আমরা ওই পূর্বের মুছে ফেলাগুলোকে আবার ফেরত পেতে পারি এবং সেটি সিস্টেম রিস্টোরের মাধ্যমে করা সম্ভব। এছাড়া আরও একটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ এবং এই ডিস্ক ক্লিন আপের ফলে আমাদের কম্পিউটারে যেসব আননেসেসারি বা টেম্পোরারি ফাইলসগুলো, বিশেষ করে ইন্টারনেট ফাইলস, অফলাইন ওয়েব পেজেস, টেম্পোরারি ফাইলস ইত্যাদিগুলোকে আমরা ক্লিন করতে পারি এবং কম্পিউটারের গতি কিন্তু এর মাধ্যমে বাড়ানো সম্ভব। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা ডিস্ক ক্লিন আপ করে থাকি এবং এই ডিস্ক ক্লিন আপ করার জন্য আমরা সাধারণত স্টার্ট বাটনের পাশে যে সার্চ অপশন রয়েছে সেখানে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ দিলেও তোমার এই অ্যাপসটি চলে আসে এবং তখন আমরা সেখানে গিয়ে এই ডিস্ক ক্লিন আপ এর মাধ্যমে আমরা টেম্পোরারি ফাইলসগুলোকে ডিলিট করতে পারি। এখানে থেকে আমরা যেসব ফাইলসগুলো ডিলিট করতে পারবো সেগুলোর মধ্যে ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, অফলাইন ওয়েব পেজেস, টেম্পোরারি ফাইলস ইত্যাদি ফাইলগুলো আমরা ডিলিট করার মাধ্যমে আমরা কম্পিউটারের গতিকে বাড়িয়ে নিতে পারি।
2: কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কি ধরনের ক্ষতি করতে পারে?
0: শিক্ষার্থী বিন্দু, আমরা এই অধ্যায়ে আরো কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু কম্পিউটার নিরাপত্তার কথা বলা হয়েছে এই চ্যাপ্টারে, সেই জন্য কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তার জন্য সবচেয়ে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে কিন্তু ভাইরাস অন্যতম। কম্পিউটারে ভাইরাসের কারণে কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে, সিস্টেম আর গতি কমে যেতে পারে, সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, মনিটর ডিসপ্লেতে করাপ্ট হতে পারে এবং সর্বোপরি সিস্টেমের কাজকে দুরাগতি করে ফেলতে পারে। সেই জন্য আমরা এই অধ্যায় থেকে ভাইরাস সম্পর্কে জানব এবং ভাইরাসকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেসব সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করা যায় সেসব বিষয় সম্পর্কেও আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভাইরাস কিন্তু কম্পিউটারে বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে চলে আসে এবং এটি কিন্তু মানবদেহের যে ভাইরাস সেটি নয়, এটি হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম এবং এটি হচ্ছে ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে ফেলে এবং এটিই হচ্ছে ভাইরাস। প্রখ্যাত গবেষক ফ্রেড কুহেল কম্পিউটারের এই ক্ষতিকারক প্রোগ্রামের নাম দেন ভাইরাস। ভাইরাস শব্দের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ এবং এই ভাইরাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার্থীবৃন্দ। তোমরা যখনই কম্পিউটারে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে তখনই তোমরা ধরে নিতে পারো কম্পিউটার ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে। ভাইরাস যদি কম্পিউটারে ঢুকে যায় তাহলে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে, এটি নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এই ভাইরাস, এবং এই ভাইরাস সর্বদাই অন্য কোনো ফাইল বা প্রোগ্রামের সাথে চলাফেরা করতে পারে, এবং ভাইরাসে বিভিন্ন ধরনের ক্ষতি কম্পিউটারে করে থাকে। যখনই তোমরা কম্পিউটারে মনে করবো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তখন যেসব লক্ষণগুলো তোমরা দেখতে পাবে সেগুলোর মধ্যে অন্যতম লক্ষণগুলো হচ্ছে, প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগবে, মেমোরি কম দেখাবে ফলে গতি কমে যাবে, অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হতে পারে ভাইরাস এফেক্ট হলে, নতুন প্রোগ্রাম ইনস্টলেশনের ক্ষেত্রে বেশি সময় লাগবে, কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে অথবা আবার নিজে থেকে চালু হয়ে যেতে পারে ইত্যাদি সমস্যা যখন তোমরা ফেস করবে তখন তোমরা ধরে নিতে পারো নিশ্চিতভাবে যে তোমার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ভাইরাস সাধারণত যেসব ক্ষতি করতে পারে সেগুলো হচ্ছে, কম্পিউটারে সংরক্ষিত ফাইলগুলো মুছে দিতে পারে, ডেটা করাপ্ট করতে পারে, মনিটরের ডিসপ্লে করাপ্ট করতে পারে, সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে। শিক্ষার্থী বন্ধু, আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটার কি ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় সেটি আমরা জানলাম, এবং আরেকটি বিষয় জানলাম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি ক্ষতি কম্পিউটার হতে পারে, এবং এই আক্রান্ত হওয়া এবং ক্ষতি হওয়া ইত্যাদি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কিন্তু একটি আরেকটি প্রোগ্রাম রয়েছে। এই ক্ষতিকারক প্রোগ্রামকে মোকাবেলা করার জন্য আরেকটি প্রোগ্রাম আমাদের রয়েছে, সেটিকে আমরা বলি অ্যান্টিভাইরাস। এবং এই অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি অথবা ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেজন্য আজকে আমি তোমাদেরকে কিছু অ্যান্টিভাইরাসের নাম বলবো যেগুলো তোমরা ব্যবহারের মাধ্যমে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে পারো। এই অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে অন্যতম অ্যান্টিভাইরাসগুলো হচ্ছে এবিজি অ্যান্টিভাইরাস, যেটি তোমরা ইন্টারনেটে থেকেও পেতে পারো, এবং ইন্টারনেটের অ্যাড্রেসটি হচ্ছে www.abg.com। এরপর আরও কিছু অ্যান্টিভাইরাস রয়েছে যেমন অ্যাভিরা, অ্যাভিরার লোকেশন অ্যাড্রেস হচ্ছে www.abhira.com, এবং অ্যাভাস্ট, এবং এর লোকেশন অ্যাড্রেস www.avast.com। শিক্ষার্থী বন্ধু, তোমরা এই অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করে কম্পিউটারকে তোমরা ভাইরাস মুক্ত রাখতে পারো এবং কম্পিউটারের গতি সচল রাখতে পারো, ঠিকভাবে কম্পিউটার তার কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেজন্য শিক্ষার্থী বন্ধু, তোমাদের একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, কম্পিউটারের ভাইরাস যখনই লক্ষণ দেখা দিবে তখনই তোমরা সেটিকে অ্যান্টিভাইরাস মাধ্যমে ভাইরাস মুক্ত রাখার চেষ্টা করবে, এবং সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহারের মাধ্যমে এই কম্পিউটারকে মূলত ভাইরাস মুক্ত রাখতে পারো। আমরা এই অধ্যায় থেকে আরো কিছু বিষয় জানতে পারবো, সেগুলো হচ্ছে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড লেখার পলিসি, এরপর কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের ফলে যেসব আসক্তি মানুষের মধ্যে দেখা দেয় সেটি গেমে আসক্তি হতে পারে। এছাড়া আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেহেতু কম্পিউটারের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার বিষয়ে বলা হয়েছে এই চ্যাপ্টারে, সুতরাং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইরেসি এবং কপিরাইট আইন, এবং এই পাইরেসি এবং কপিরাইট আইন খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের, যেহেতু এটিতে আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং ইন্টেলেকচুয়াল বিভিন্ন কাজ এখানে হয়ে থাকে, সেই জন্য পাইরেসি এবং কপিরাইট আইন এই কম্পিউটার জগতে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ পাইরেসি এবং কম্পিউটার কপিরাইট আইন সম্পর্কেও জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ যে বিষয়টি জানব সেটি হচ্ছে পাসওয়ার্ড কি, এবং এই পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড হচ্ছে তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তার জন্য এক ধরনের তালা দেওয়া ও তালা খোলার জন্য এক ধরনের গোপনীয় কোড বা ওয়ার্ড ব্যবহৃত হয়, এই কোডকে পাসওয়ার্ড বলে। পাসওয়ার্ড লেখার বিভিন্ন পলিসি রয়েছে, এবং সেই পলিসিগুলি হচ্ছে ব্যবহারকারীর সম্পদ বা তথ্যকে সঠিকভাবে রক্ষা করা ও তাদের তথ্যের গোপনীয়তা নিশ্চয়তা প্রদান করার জন্য পাসওয়ার্ড পলিসি ব্যবহৃত হয়। পাসওয়ার্ড পলিসি একটি সংস্থার অফিসিয়াল আইন এবং সতর্কতামূলক আইনের শিক্ষা দেয়। পাসওয়ার্ড পলিসি কিছু শর্ত রয়েছে শিক্ষার্থীবৃন্দ, এবং এই শর্তগুলো মেনেই পাসওয়ার্ড দিতে হয়, এবং সেই পলিসিগুলোর শর্তগুলো হচ্ছে পাসওয়ার্ডের দৈর্ঘ্য ও গঠন, পাসওয়ার্ডের মেয়াদকাল, অনুমোদন, নির্বাচন প্রক্রিয়া, পাসওয়ার্ড ব্যবহার বিবেচনা করা এবং পাসওয়ার্ড প্রবর্তনের কৌশল ইত্যাদি। পলিসির শর্তসমূহ মেনেই সাধারণত পাসওয়ার্ড দেওয়া হয়, এবং এই পাসওয়ার্ডকে আগে আমি বলেছি যে পাসওয়ার্ড হচ্ছে একটি কম্পিউটারের জন্য তালা দেওয়া, এবং এই তালাকে খোলার জন্য যে কোড রয়েছে সেটি আমরা ব্যবহার করি এবং সেটিকে আমরা পাসওয়ার্ড বা পিন নাম্বার বলে থাকি। তো এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের তথ্যগুলোকে, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা সেগুলোকে নিরাপত্তার জায়গায় রাখতে পারি। এবং এই পাসওয়ার্ড ব্যবহারে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হয়, কারণ পাসওয়ার্ড সাধারণত আমরা একটু ঘুরিয়ে ফিরে জটিলভাবে লিখে থাকি যাতে সহজে এটি চেনা না যায় বা বের করা না যায়, কারণ আমাদের এই পাসওয়ার্ড ব্যবহার করে এবং পাসওয়ার্ডকে ভেঙে ফেলার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে অনেকেই এই অসাধু কাজ করে থাকে। সেই জন্য পাসওয়ার্ড যখন আমরা লিখব বা ব্যবহার করব তখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পাসওয়ার্ডকে লেখার জন্য যে শর্তসমূহ রয়েছে সেগুলোকে মেনে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকব। তাহলে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য এবং উপাত্তকে গোপনীয়তা রক্ষা করে রাখতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পাসওয়ার্ডের পরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে পাইরেসি। পাইরেসি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে, কারণ এই পাইরেসির মাধ্যমেই আমরা আমাদের ব্যক্তিগত মূল্যবান সম্পদ যেটি নিজের দ্বারা তৈরি সৃজনশীল কর্ম সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, নিজের অধিকারের ভিতরে রাখতে পারি। এবং সেই জন্যই আমরা এই পাইরেসি শব্দটির সাথে পরিচিত হব। পাইরেসি সাধারণত করা হয় লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করলে সেটি পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ এবং ব্যয়বহুল, কিন্তু কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা কিন্তু শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ কাজ। এই জন্য কপিরাইট কম্পিউটারের সফটওয়্যার, অ্যানিমেশন, গ্রাফিক্স ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণের জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এই কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ধরনের ঘটনাকে সাধারণত পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়। সুতরাং শিক্ষার্থী বন্ধু, তোমাদের সৃজনশীল কর্মকে সংরক্ষিত রাখার জন্য এই পাইরেসি এবং এই কপিরাইট আইন ইত্যাদির বন্দোবস্ত আছে এবং তোমরা তোমাদের সৃজনশীল কর্মের স্বীকৃতি এবং পরিশ্রমের বিনিময়ে অর্থ যেটাই বলো সেটি এর মাধ্যমে তোমরা রক্ষা করতে পারো। সেজন্য পাইরেসি এবং কপিরাইট আইন কিন্তু কম্পিউটারের বেলায় খুবই গুরুত্বপূর্ণ এবং সে সম্পর্কে তোমরা আরও বিস্তারিত ধারণা নিতে পারবে আশা করি পরবর্তীতে। আজকে আমাদের অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সংগীত শুনবেন জান্নাতের রোমান্তিক তিথির কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন জান্নাতের রোম্মান তিথির কণ্ঠে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স, এফএম 90 মেগাহার্স। তৃতীয় পালার অধিবেশনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি বৈশাখী খাতুন এবং রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, আফরোজা আক্তার, মোহাম্মদ রাশেদুল ইসলাম, রুৎফুন নাহার মেরি এবং এস এম আল জুবাইর। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: বাংলাদেশ বেতার আয়োজনমালায় এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। শিল্পীকণ্ঠে গানে কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ।

0: বৃক্ষরোপণের গান শুনলেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গানে কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকবে।

0: জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
0: জি আপা শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
0: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
0: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গিয়েছেন আদ্রিতা সাহা বর্ণিল।

0: স্টুডিও রেকর্ডে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আদৃত্য সাহা বর্ণে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এর ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে। খেলার খবর, ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95 এবং অস্ট্রেলিয়া 210। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে স্থানীয় ইংরেজি খবর শুনতে পাবেন।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সরওয়ারে আক্তার। State Minister for Environment, Forest and Climate Change Affairs, Dr. Sheikh Faridul Islam, has said water tanks will be delivered to every house on the coastal areas to ease the problem of drinking water. He said this while distributing water tanks among more than 300 families of Digraj, Chila, Chandpai, Sonaitala, Mithakali and Sundarbani unions at the Mongla Upajila Parishad premises in Bagirhat today at Chief Guest. The State Minister said there is a serious shortage of drinking water in coastal areas, including Mongla and its surrounding areas, which are prone to severe salinity. To resolve this crisis and meet the demand by conserving rainwater, water tanks are being distributed among the coastal people. He also said water tanks will be delivered to every house on the coast. Alongside, initiatives have been taken to re-excavate government ponds to create a source of drinking water. The Upajila Nirbahi Officer, Deputy Assistant Engineer of Public Health Engineering Department, President of Upajila BNP and Organizing Secretary of Puro BNP and officials of the concerned department were present at that time. Political assistant to the Prime Minister Rashid Khan has said the country has been facing gas, electricity and energy crisis due to looting and mismanagement in the last 18 years. No new gas oil have been explored during Sheikh Hasina's tenure. Looting was done to build power plants. He said this responding to a question of journalists after a reception and exchanging views organized by Jhinaidh Shishu Kunju School and College today. Rashid Khan said, even during the interim government's tenure, no initiatives are taken to develop the gas, electricity and energy sectors. That is why the country is in this crisis today. This crisis is not a government crisis, it is a national crisis of the country. Everyone has to face this crisis together. He also said the present government is trying to overcome this ongoing crisis by coordinating with everyone. The Prime Minister and other high-level government officials have expressed their regret for the crisis to everyone. Later, he joined a meeting with teachers, students, including leaders and workers of student organizations at Jhinaidh Government Keshav Chandra College. Administrator of Jila Purishad, Muhammad Abdul Mujid, Principal of Keshav Chandra College, Mashrur Ul Alam, and local elite were present at that time. Checks of 47 lakh and 25,000 taka on behalf of the Jila Purishad were distributed among 13 insolvent patients and 18 mosques, temples and different educational institutions at the Jila Purishad Auditorium in Bagirhat today. Administrator of Jila Purishad, Barrister Sheikh Mohammad Jakir Hoshen, distributed this as Chief Guest. The Chief Executive Officer of Jila Purishad, Assistant Engineer, Administrative Officer, President of Bagirhat Press Club and beneficiaries were present at the time. A rally was brought out from the Deputy Commissioner's office premises in Joshur and ended at the same place after parading different main roads of the town today on the occasion of the naval census. Additional Deputy Commissioner General Sujan Sarkar inaugurated the rally at Chief Guest. The Acting Deputy Director of the District Statistics Office, the Sadar Upajila Statistics Officer, officials and employees of various government departments and students took part in it. The District Statistics Office organized it. Football and two matches of Mir Mugdho Interdiscipline Football Tournament were held at Khulna University Ground today. In the first match, English discipline defeated ECE discipline by 2-0, while in the second match between Pharmacy discipline and DP discipline ended at a goalless draw. Dhaka Met Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining coastal area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Borishal, Dhaka, Faridpur, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়া ওয়েভ 537.63 মিটারে, 580 কিলোহার্টজে, এফএম 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছে বাউল গানের অনুষ্ঠানে। প্রথম গানটি গেয়েছেন সুশান্ত ব্যানার্জী।

শ্রোতা বন্ধু, বাউল গানের অনুষ্ঠান শুনছিলেন। এর বাকি অংশ শুনতে পাবেন মাগরিবের নামাজের আজানের পর। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ, পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। বাংলাদেশ বেতার খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ, বাংলাদেশ বেতার খুলনা। এবারে আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।
3: আল্লাহু আকবার।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। বাংলাদেশ বেতার খুলনা। এবারে বাউল গানের অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন।

0: গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, মনে রাখা প্রয়োজন সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি। গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলে চলার পথে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি। ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করি। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো থেকে বিরত থাকি। মাত্র একটি দুর্ঘটনায় নিয়ে আসে সারা জীবনের কান্না। অপরিচিত ও সন্দেহভাজন লোকের দেওয়া কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকি। গাড়ি চালানোর আগে ভালোভাবে পরীক্ষা করে দেখি গাড়ির ইঞ্জিন, চাকা এবং অন্যান্য যন্ত্রপাতি ঠিক আছে কিনা। নৌপথে চলাচলকারী যানবাহন সাবধানে চালাই, প্রয়োজনে যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখি। আর হ্যাঁ, শিক্ষা মানুষকে নম্র করে, বুদ্ধিমত্তা মানুষকে উন্নত করে। শিক্ষার সাথে বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। আচার ব্যবহার এবং কর্মতৎপরতার মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে আমরা সত্যিকারের দেশপ্রেমিক। বাংলাদেশ বেতার খুলনা, এবারে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আশুগঞ্জ 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71%, সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:37, সূর্য অস্ত যাবে 6:24। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোস্ট ওয়েল এট 1 AM সেজ দ্যাট রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি সাউথ সাউথ ইস্টার্লি গাস্টি অর স্কোয়াল অফ উইন্ড এট দ্য ভেলোসিটি অফ 45-60 কিলোমিটার্স পার আওয়ার মে অকার ওভার দ্য রিজিয়ন্স অফ রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিপোর্টস অব দিজ এরিয়াস আর টু হাইয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার 1। রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার 1। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। মেনি প্লেসেস অফ খুলনা, বরিশাল, চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড সাম প্লেসেস অফ রংপুর, রাজশাহী, ঢাকা অ্যান্ড ময়মনসিংহ ডিভিশনস মে এক্সপিরিয়েন্স light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight falling day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Ashuganj 35.6 degrees Celsius and the minimum was at Sylhet 23 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.8 degrees Celsius and minimum 27.3 degrees. Humidity recorded in air at 9 AM was 71% and at 6 PM 63%. Sunrise over Dhaka tomorrow at 5:37 AM and sunset at 6:24 PM. And that's all for weather for this time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা

আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার, তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। শিশুরা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই বলে আমাদের কখনোই বিরক্ত প্রকাশ করা উচিত নয়। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব পালন করা উচিত। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করবে, আর 10 বছর হলে নামাজের জন্য তাদেরকে প্রয়োজনে শাস্তি দেবে এবং তাদের বিছানা পৃথক করে দেবে। বাংলাদেশ বেতার খুলনা। এবারে একটি দেশের গান কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন ও আবু জাফর।

0: আবু জাফরের কথামালায় ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন সন্ধ্যা 7টার স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে। তিনি আজ বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ চত্বরে দিগরাজ, চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের 300+ পরিবারের মধ্যে পানির ট্যাঙ্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মোংলা সহ আশেপাশের এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট রয়েছে। এ সংকট নিরসনে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে চাহিদা পূরণে উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাঙ্ক বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে, পাশাপাশি সুপেয় পানির উৎস সৃষ্টিতে সরকারি পুকুরগুলো পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায় সেজন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। পরে প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম রামপালে সুন্দরবন মহিলা কলেজের ICT ল্যাবের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিগত 18 বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি, বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণে লুটপাট করা হয়েছে। তিনি আজ ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মোহাম্মদ রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে দেশে আজ এ সংকট। এ সংকট সরকারের সংকট নয়, এটি দেশের জাতীয় সংকট। সবাই মিলে এ সংকট মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সবার সাথে সমন্বয় করে চলমান এ সংকট থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায় থেকে এ সংকটের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। খুলনা বিভাগের সমন্বিত EPI, HPV, ওপেন, SRP এবং স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা মহানগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সার রোধে কিশোরীদের HPV টিকা দেওয়া হচ্ছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত EPI কার্যক্রমের আওতায় HPV টিকার 100% কাভারেজ নিশ্চিত করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে 10 বছর বয়সে সকল কিশোরীকে HPV টিকার আওতায় আনতে হবে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডক্টর শেখ মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সিভিল সার্জন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজস্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের 2-দিনব্যাপী প্রশিক্ষণ আজ খুলনার কয়রা উপজেলা মানব কল্যাণ ইউনিটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও দুর্যোগকালে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা অবি পরিচালিত ওপেন স্কুলের অধীন BBA বাংলা পরীক্ষা সরকারি MM কলেজ যশোর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বা অবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে আশাশুনি উপজেলা ফুটবল একাদশ 4-2 গোলে শ্যামনগর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আছে দেবহাটা স্পোর্টিং ক্লাব 3-1 গোলে সুশীল গাতি নবজাগরণ সংঘকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3-নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
5: আসো আমরা বসি, গল্প করি। আমাদের আচ্ছা বলো, গাছ লাগানোর কথা বলো।
3: হ্যাঁ মাস্টার ভাই, এবার তো অনেক গাছ লাগাইছি, সব ধরনের ওই ফলের গাছ, কাঠের গাছ, আবার ঔষধি গাছ। হ্যাঁ,
5: এইটার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে ডেঙ্গু যে কোনো সময় আমাদের,
6: হ্যাঁ এই একটা কত কিছু
7: আছে, এই মশাকে নিয়ন্ত্রণ করা লাগবে।
5: যা করা লাগবে সেটা হচ্ছে যে ওই যত মানে পানি জমে না থাকে, পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ।
3: ডাবের খোসা, টিনের কোটা মধ্যে যে পানি জমা থাকে জমা করে দেওয়া
6: যাবে না। ফুলের টবের মধ্যে পানি দিয়ে রাখলে ওই পানি তাতে দুই একদিনের মধ্যে আবার পরিষ্কার করে ফেলা যাতে পানি জমে না থাকে।
5: পরিচ্ছন্নতাই আসলে মূল কথা। তো আসো শুরু করছি, সকলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে কৃষিজীবী ভাই বোনেরা যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আজকে শুনব আমরা ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, এ বিষয় নিয়ে বলবেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আমরা শুনি মনোযোগ দিয়ে। হ্যাঁ
3: আচ্ছা শুনি।
8: প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের অধিকাংশ এলাকায় হাওড় পাওড় বিল ঝিল এসব জায়গায় বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। সেখানে সবজি চাষ করা বা বীজতলা তৈরি করার মতো উপযুক্ত জমি পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি সবজি উৎপাদন থেমে থাকবে? না, সেখানেই রয়েছে আমাদের আবহমান কাল ধরে চলা একটি প্রযুক্তি, সেটি হলো ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য যে কাজটি করা হয় সেটা হলো পানির উপরে কচুরিপানা, টোপাপানা, শ্যাওলা বা এই ধরনের উপাদানকে জড়ো করে একটি স্তূপ তৈরি করা হয় এবং এই স্তূপগুলোতেই সবজির চাষ করা হয়। কোনো কোনো এলাকায় ধানের বীজতলাও করা হয়। তো কৃষক এভাবেই আসলে সবজির চাহিদা মেটানোর জন্য এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে আসছে, যা বিশ্বের একটি ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি হিসেবেও আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো প্রথমেই এই স্তূপ বা ধাপটি কিভাবে তৈরি করব সেটি নিয়ে একটু আলাপ করি। বর্ষার পানিতে যখন কচুরিপানাগুলো দ্রুত বংশবিস্তার শুরু করে তখন কচুরিপানা সংগ্রহ করতে হয়। পানির গভীরতার উপর নির্ভর করে নির্বাচিত জায়গায় 2-3 খণ্ড বাঁশের 3-4 হাত লম্বা আড়াআড়ি বা লম্বা করে ডাল ফেলে একটি জায়গায় এই বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হয়। প্রথমে নিচের দিকে বড় আকারের কচুরিপানা ও পরে উপরের দিকে ছোট আকারের কচুরিপানা জমা করে করে স্তূপ করা হয়। প্রাথমিকভাবে 1 বর্গমিটারের কচুরিপানা একটি ছোট ধাপ তৈরি করা হয় এবং ধাপটির চারপাশে আরও কিছু কচুরিপানা দিয়ে স্তূপ করতে হয়। এমনভাবে স্তূপটি করা হয় যাতে অন্তত একজন কৃষক উঠে এটির উপরে দাঁড়াতে পারে এবং পরে চারপাশ থেকে আরও কচুরিপানা নিয়ে উল্টে পাল্টে এর উপরে স্তূপ করা হয়। এভাবে 2-3 মিটার চওড়া হলে যতদূর সম্ভব লম্বা করা যায় এবং এভাবেই ধাপ তৈরি করতে হয়। ধাপ তৈরির শেষের দিকে কচুরি পানাগুলোর শেকড় উপরের দিকে এবং কাণ্ডগুলো নিচের দিকে রেখে আস্তে আস্তে প্রস্থ থেকে দৈর্ঘ্য বরাবর সাজাতে হবে। তাহলে এখন জানি যে আসলে ধাপে কি কি সবজি চাষ করা যায়। ধাপে সাধারণত পালং শাক, লাল শাক, ঢেঁড়স, শশা, ডাঁটা, পুঁই শাক, বরবটি, ঝিঙ্গা, মরিচ, টমেটো, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ এবং চাল কুমড়াও চাষ করা সম্ভব। ধাপে বীজ বপনের জন্য এখন বীজ বপন বা এই ধাপে বীজ বপনের উপযোগী করার বিষয়ে একটু আলাপ করি। প্রস্তুতকৃত ধাপটি প্রথমে সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি ভাসিয়ে নিয়ে যেতে হবে এবং বীজ বপনের জন্য ধাপ তৈরির শেষের কচুরি পানার শিকড়ের উপর কাদা এবং গোবর দিয়ে 2-3 ইঞ্চি পুরু একটি প্রলেপ দিতে হবে। এখানে সামান্য একটু ইউরিয়া সার প্রয়োগ করলে কচুরি পানাগুলো খুব দ্রুত পচে চাষযোগ্য হয়। এভাবে 10-12 দিন পচানোর পর বীজ বপন করা হয়। গোবর বা কাদার পরিবর্তে পুরনো ধাপও এখানে ব্যবহার করা যেতে পারে এবং ধাপের জমি অন্য জমির তুলনায় এখানে ঘনভাবে বীজ বপন করা হয়। আর ধাপে কি কি আসলে পরিচর্যা করা হয় বা কি কি সুবিধা সে বিষয়ে একটু জেনে নেই। আমাদের এই ধাপ চাষের বা ভাসমান বেডের সবজি চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না, কারণ এই যে স্তূপটি বা কচুরি পানার যে তর এটি আসলে উন্নত মানের কম্পোস্ট সার। ফলে শাকসবজি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই কচুরি পানার স্তূপ থেকেই গ্রহণ করে থাকে। এই জন্য কোন গাছের বাড়বাড়তির কোনো ক্ষতি হয় না, কেবল মাঝে মাঝে কিছু একটু হালকা ইউরিয়া সার স্প্রে করে দিলে সবজির বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়। ধাপটি পানির উপরে থাকে বলে এখানে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন নেই। রোগ বা পোকার আক্রমণ তেমন নেই, তবে ইঁদুর বা একটু বড় আকারের মাছ অনেক সময় ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে নেট দিয়ে ঘিরিয়ে রাখা যেতে পারে। সবচেয়ে শেষে আমরা যে অর্থনৈতিকভাবে যে সুবিধা সেটি হলো যে এখানে ঘনভাবে বীজ বপন করা যায়, কাজেই বীজ বপন করে আমরা চারা উৎপাদন করে বিক্রি করতে পারি। যেসব এলাকায় চাষাবাদের জমি নেই সেখানে সবজি উৎপাদন করা যায়, সার এবং সেচ খরচ নেই বললেই চলে, অবসর সময়কে কাজে লাগানো যায় এবং পতিত জায়গা সদ্ব্যবহার করা যায়। এখানে মাছের উপরে সবজি চাষ একই সাথে একটি জায়গাকে বেশি ব্যবহার করার সুযোগ করে দেয় এবং কর্মসংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করে।

0: এই তো শুনলাম আমরা ভাসমান পদ্ধতিতে সবজি চাষ বললেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, খুব ভালো
1: লাগলো।
0: আচ্ছা কিন্তু এ সপ্তাহের কৃষি রয়েছে একটু পরেই, তবে তার আগে চলো আর গান শুনি আমরা।
2: আচ্ছা
1: আচ্ছা গান শুনি।

0: শুধু প্রথম কথা না, এটাই কিন্তু আমাদের জন্য চরম কথা। আজকের গানটা শুনলাম আমরা, শিল্পী ছিলেন রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম। গানটি লিখেছেন শাহ মোহাম্মদ সিরাজ, সুর করেছেন অশোক কুমার সরকার। গানটা খুব ভালো লাগলো।
1: হ্যাঁ,
0: তো যাই হোক, এখন যে সময়টা আমাদের পানি সরে গেছে, আবার কিছু কিছু জায়গায় পানি আছে এখনো আমাদের জন্য, কিন্তু বিশেষ করে গবাদি পশু বা হাঁস মুরগির জন্য স্বাস্থ্য সুরক্ষা, তারপরে যেমন শুকনো খড়, বাঁশের পাতা, কলার পাতা, শেওড়া পাতা, গমের ভুসি, ডালের ভুসি, এগুলোর ব্যবস্থা নিতে হবে। পানির ব্যবস্থা,
1: কাদার মধ্যে গরু বাছুর খোটা দেওয়া যাইব না, শুকনো জায়গায় রাখতে হইব।
0: ঠিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো, যে গবাদি পশু বা হাঁস মুরগির যদি কোন রকমের সমস্যা হয়, তাহলে কিন্তু যে নাম্বারে ফোন করা যেতে পারে সে নাম্বারটা বলে দিয়ে 16358 ফোন করা যেতে পারে। গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারে 16358 ফোন করা যেতে পারে খুব সহজে। ১৬৩৫৮ মনে রাখবা, ওখানে ফোন করলে তোমার হাঁস বা মুরগি বা গবাদি পশু যদি কোনো সমস্যা হয়
1: সাথে সাথে ব্যবস্থা নিতে পারো।
2: আরো যদি সরাসরি দেওয়ার সুযোগ থাকে তাহলে তো আরো ভালো পরামর্শ নিয়ে আসা যাবে,
0: তাই না? এটা তো গ্রাম বাংলায় যেসব জায়গায় আমাদের অফিসগুলো রয়েছে তাদের কাছে গেলে তো
1: অনেক তাৎক্ষণিক ব্যবস্থা
0: দিয়ে দেবে। তো চলো এবারে আমরা এ সপ্তাহের কৃষি শুনি। নিবেদন করছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তত্ত্ব সার্ভিস, খামারবাড়ি। শুনি আমরা।
1: আচ্ছা শুনি।
3: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগতম আমার এই সপ্তাহের কৃষিতে। এখন ভাদ্র মাস চলে, ভাদ্র মাস মানেই গাছে গাছে তালপাকার গরম, আবার মাঝে মাঝে ধেয়ে আসা আকস্মিক ভাজ্যের বন্যা বা অতিবৃষ্টি। একদিকে ভাজ্যের গুমোট গরম ও আর্দ্রতা পোকামাকড়ের বংশবৃদ্ধিতে সাহায্য করে, অন্যদিকে উজান থেকে আসা ঢল কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলে। এই খামখেয়ালি আবহাওয়ায় মাঠের ফসলে করণীয় কি, সে সম্পর্কে আজকে আমরা শুনব। শুরুতেই বলব রোপা আমন নিয়ে। এখন কুশি গজানোর মোক্ষম সময়। এ সময় আমন ধানের গাছ দ্রুত বাড়ে এবং কুশি ছড়ায়। জমিতে 2-3 ইঞ্চি পানি ধরে রাখা দরকার হয় এ সময়। তবে অতিরিক্ত পানি থাকলে তা বের করে দিতে হবে। বিঘা প্রতি 33% বা 7-8 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হয় এখন। তবে সার দেওয়ার সময় জমিতে হালকা পানি থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জোয়ার বা বন্যার জল থাকলে সার দেওয়া বন্ধ রাখতে হবে। এ মাসে বা এ সপ্তাহে সুষম সার ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ফসলে প্রয়োজন অনুযায়ী সারের উপরই প্রয়োগ করতে হবে, বিশেষত জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার এবং অতিবৃষ্টিজনিত সারের অপচয় রোধে সচেতনতা প্রয়োজন। মাটির স্বাস্থ্য রক্ষা ও টেকসাই উৎপাদনের জন্য মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবহারের বিকল্প নেই। এই সময় জমিতে ডালপালা পুঁতে পার্চিং পদ্ধতি পাখি বসার ব্যবস্থা করতে হবে, এতে পোকা অনেক কমে যায়। ভাদ্র মাসের গরমে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ব্লাস্ট রোগ ও বাদামি গাছ ফোরিং এর আক্রমণ বাড়ে। কায়ন পোকার আক্রমণ থেকে বাঁচতে ধান গাছের গোড়ার নিচের অংশ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং আলো ফেলার ফাঁদ ব্যবহার করতে হবে। সবজি চাষ ও আগাম রবি মৌসুমের প্রস্তুতি নিতে হবে এখন। শীতকালীন আগাম সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও বেগুনের বীজতলা তৈরির এখনই সময়। বীজতলা অবশ্যই মূল জমি থেকে অন্তত 6 ইঞ্চি উঁচু ও ঢালু হতে হবে, যেন বৃষ্টির জল দ্রুত নেমে যায়। প্লাস্টিকের ছাউনি বা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখলে চারা পচন থেকে বাঁচে বীজ। বীজ বোনার আগে প্রতি কেজি বীজে উপযুক্ত ছত্রাকনাশক মিশিয়ে শোধন করে নিতে হবে। সবজি ক্ষেতে রাসায়নিক সারের চেয়ে পচা গোবর বা কেঁচো সার বেশি ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলদ বাগানের ক্ষেত্রে এখন আম, পেয়ারা ও লেবু গাছের মরা বা পরজীবী আক্রান্ত ডাল কেটে বর্দ্য পেস্ট, আলকাচ্চা বা ছত্রাকনাশকের প্রলোভ দিতে হবে। পেয়ারা বা লেবু জাতীয় ফলে এ সময় মাছি পোকার ডিম পাড়ে, যার ফলে ফল পচে যায়। এজন্য মাঠ পর্যায়ে সবচেয়ে ভালো কার্যকর হল ফেরোমন ফাঁদ ব্যবহার করা। কন্দাল ও মশলা ফসলের পরিচর্যার ক্ষেত্রে হলুদ ও ওলকচুর গোড়ায় পানি জমলে দ্রুত পচন ধরে, যেটাকে আমরা রাইজোব রড বলি। তাই কোদাল দিয়ে নালা কেটে পানি বের করার ব্যবস্থা করতে হবে। ভাদ্র মাসে মরিচ ক্ষেতে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি যাতে জমে না যায় সেজন্য সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন ও মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য খড়, শুকনো পাতা, মালচিং পেপার বা অন্যান্য জৈব উপাদান দিয়ে মালচিং করতে পারেন। নিয়মিত আগাছা পরিষ্কার, মাটি আলগা করা এবং প্রয়োজন অনুযায়ী উপরে সার প্রয়োগ করতে হবে। এই সময় চিপস, মাইট, সাদামাছি ও জাপ পোকার আক্রমণ বেড়ে যায়, যা পাতা কোঁকড়ানো ও ভাইরাজনিত রোগ ছড়ায়। তাই নিয়মিত ক্ষেত পরিদর্শন করে আক্রান্ত গাছ বা অংশ অপসারণ করতে হবে এবং প্রয়োজনে অনুমোদিত বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিপক্ক মরিচ নিয়মিত সংগ্রহ করলে নতুন ফুল ও ফল ধারণ বৃদ্ধি পায় এবং ভালো ফলন হয়। এই সময় অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বৃদ্ধি পায়। পরিবেশ বান্ধব ও নিরাপদ কৃষি উৎপাদনের জন্য জৈব বালাইনাশকের ব্যবহারে উৎসাহিত করতে হবে সবাইকে। সেক্ষেত্রে নিম পাতার রস, রসুনের নির্যাস, মরিচের গুঁড়া, তামাক পাতার নির্যাস, হলুদ বা নীল আঠালো ফাঁদ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে অনেক ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হয়। সবজি ও ফলের ক্ষেতে হলুদ, আঠালো ফাঁদ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করলে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া টাইকোডার্মা ও অন্যান্য অণুজীবভিত্তিক জৈব বালাইনাশক ব্যবহারে রোগ ও পোকামাকড় দমনে কার্যকর ভূমিকা রাখে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমে এবং উপকারী পোকামাকড় সংরক্ষিত থাকে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। সুপ্রিয় কৃষক ভাইরা, মাঠে যাওয়ার আগে নিয়মিত স্থানীয় কৃষি অফিস, বার্মিস পোর্টাল এবং মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে হবে। প্রতিটা মাঠের আইল কেটে বা ছোট নালা তৈরি করে রাখতে হবে, যেন যেকোনো দিন অতিবৃষ্টি হলে কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেতের অতিরিক্ত পানি নেমে যেতে পারে এবং নিয়মিত কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।

0: ಎಲ್ಲ ಹೇಗಲ್ಲ ದೀರಿ ಹೇಗಲ್ಲ ಐಸ್ ಕ್ರೀಮನ್ನು ಯಾರು ಕಿಶಿ ಕ್ರಮ ಕೊಡ್ತಾರೆ ಪಾವನ್ ಸೇಬನ್ನ ಸಾಯಿ ಪಾರ್ಸಲ್ ಆಗಿ
1: ಹುಸನ್ ಭಾಯ್ ಎತ್ತ ದೂರ ಕೂ ಜ
0: ಅರೆ ಅರೆ ಹಾಸಿಮ್ ಭಾಯ್ ಆರ್ ಕೂನ್ನ খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না মনে করলাম ঠিক হয়ে যাইব এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে চিন্তায় আছি
1: হ আমিও শুনছি তোর ওইদিকে এমন করে কই যাইতেছ
0: কে উপজেলা কৃষি অফিসে যাই
1: ও এইদিকে যাই কি করবা
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব
1: তাই তো তাহলে তাড়াতাড়ি যাও
2: কি হোসেন ভাই
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি এখন সব ভরসা আপনি
2: আপনি এত দেরি করলেন কেন এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ ফসলের একটু ক্ষতি হলো না
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন আপনারা এত ব্যস্ত থাকেন মাঠে ময়দানেও যাইতে হয় ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন
2: না না না না এটা ঠিক হয়নি আপনাদের জন্যই আমরা আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি সরকারি এই সেবা আপনাদের অধিকার আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ হোসেন ভাই আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন আসবেন আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
0: শুইনা শুইনা মন ভরিয়া গেল স্যার আর চিন্তা নাই যাই মাঠে যাই
4: শুনলে তো সেবা প্রদান করার জন্য আমাদের প্রত্যেকটি সংস্থা কিন্তু একেবারে ইউনিয়ন পর্যায়ে রয়েছে রয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তা সুতরাং তারপরে রয়েছে টেলিফোন নাম্বার একটু আগে তোমাকে বললাম গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারের 1-6-3-5-8 এ ফোন করা যেতে পারে এছাড়া গবাদি পশু ও হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সহযোগিতায় টিকা প্রদান করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে
5: আগে টিকা নেওয়ার লাগবে
4: টাকা টিকা নিছো টিকা দিছো
6: মাস্টার ভাই
5: ভাঙি টাঙি দেয়
4: খাই
5: শোনো না এর মধ্যে আবার নতুন করে বেড়া দিচ্ছি না গাছে তার গরু আসে কিন্তু ভাঙি দিছে
6: আমার গরু তো খাইছে কিন্তু তোমার যে কাস্তু দেওয়ার মঞ্জু সরকারের যে ছাগলে তোমার বেড়া খাইলো এটা তখন তো কিছু কইলাম
5: না
4: যার গরু তার সামনে রাখলেই তো হয়
6: না মাসের ভাই
4: যার যার গরু শেষ নিজে নিজে সামল দেবে
6: না গাছ লাগাইছে ভালো কথা গাছ লাগাইছে বেড়া তো দিব
5: বেড়া
6: তুমি যে খোটা যেতেছে ছাগল তো খাইব
4: লাগবেই রে বাবা বাঁচার জন্য তো সবকিছু যখন আমরা করতেছি তখন করবো এটাও তো করা লাগবে যাই হোক অবোধ এই সমস্ত গরু বুঝে না তাদেরকে আমরা একটু সামাল দিয়ে রাখবো এটাই তো সবার কাজ এটা সবারই কাজ
5: মালিকেরই দায়িত্ব
4: মালিকের
5: সবকিছুরই তো যে দাম আছে না মাস্টার ভাই বাঁশের কেনার দাম ফির বাঁশ জাগ দিয়ে বানিয়ে নেই বেড়া তা ফির টাকা দেওয়া লাগে না
4: তা তো বটে তা তো লাগবে তা তো লাগবে তো শোনো আর একটা কথা বলি যে ভারী বৃষ্টিতে কিন্তু অনেক সময় অনেক অনেক ক্ষেত থেকে সার কিন্তু ধুয়ে গেছে পানি নেমে তো গেছে এখন প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী খুব পরিমিত মাত্রার সার প্রয়োগ করতে হবে আর দ্রুত আগাছা পরিষ্কার করতে হবে যাতে পুষ্টি এবং আলো নিয়ে প্রতিযোগিতা না হয়
5: আগাছাগুলো যদি পুষ্টি খেয়ে নিলে তো আসল গাছের তো পুষ্টি হবে না
4: একদম তাই আর নতুন করে জলাবদ্ধতা পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা কিন্তু আমাদের সবার নজরে রাখতে হবে।
7: মাঠ পরিদর্শন বাড়াই,
4: মাঠ পরিদর্শনটা বাড়াবার খুবই দরকার,
7: সবসময় খোঁজ খবর রাখা লাগবে।
4: আর যেটা বলছিলাম যে সেবা প্রদানের যে প্রতিশ্রুতি এখন আমাদের গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে সকল জায়গায় রয়েছে, আমি কি করব, কার কাছে যাব, কি করব, এতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, সেই অফিসগুলোতে গিয়ে বা মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আসেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পেতে পারি, এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে
6: হবে। আমি কিন্তু একটা সুন্দর বাসনা পাইতেছি জানো,
4: আচ্ছা
6: তালের পিঠার বাসনা পাইতেছি, ভাবি তালের পিঠা আনছি কিন্তু
4: ভাদ্র মাস আসলেই গরম যেমন পড়ে
7: তালও পাকে,
4: আবার হঠাৎ হঠাৎ মানে বৃষ্টি নামে আবার তালও পাকে,
6: এর মধ্যে আবার তালের পিঠা কিন্তু মজাও লাগে।
4: তো চলো আমরা খাবো, সবাই খাবো, মজা করেই খাবো, আমাদের এইটুকুই তো আমাদের সংস্কৃতি, আমাদের মানুষের এইটুকু আনন্দ। তো আমাদের আজকের আসর কিন্তু এখান থেকেই শেষ করতে হচ্ছে। প্রিয় শ্রোতা যে যেখান থেকে শুনছিলেন আমাদের এই আসর, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। প্রিয় শ্রোতা শুনছিলেন এতক্ষণ কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকে
6: পিঠা বাইর করো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জুবাইর ইকবাল,
1: আমি বৈশাখী
2: এবং আমি রেজওয়ানুল কবির।
0: দুর্বারে আজ শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, শুরুতেই শোনাবো এই গানটি স্বপ্নের ঠিকানা বাণীচিত্র থেকে। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

শুনছেন ছায়াছবির গান অনুষ্ঠান চিত্রগীতি। এবারে শুনবেন প্রাণের যে প্রিয় ছায়াছবি থেকে পড়ে না চোখের পলক গানটি, আর এতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

চিত্রগীতির আয়োজনে এবারে তুমি আছো বলে তারা নেভে চলে, এই গানটি শুনবেন চন্দন সিনহার কণ্ঠে এবং গানটি নেওয়া হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের দুইবারের আয়োজন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও কোরিয়ান। আল কোরআন, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ম্যাকে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ইনিংস ও 51 রানে পরাজিত হয়েও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে। এই ম্যাচে পরাজয়ের ফলে দুই ম্যাচের সিরিজ 1-1 ড্র হল। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 95 রান করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 210 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 এবং 95, অস্ট্রেলিয়া 210। কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে 5 উইকেট হারিয়ে 300 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময়ে সকাল 10:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে চলতি মাসের 27 তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময়ে বিকেল 4:00 খেলা মাঠে গড়াবে। তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে শুরু হবে। চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় 8:30 শুরু হবে। গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ গাজীপুর সদরে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাদার্স ফুটবল একাদশ 1-0 গোলে ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নরসিংদী সদর উপজেলায় 23তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন করে স্পোর্টস বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে জুনিয়র 76 কেজি কুমিতে ইভেন্টে স্বর্ণপদক জয়ী মুন্সীগঞ্জের কৃতী খেলোয়াড় সিফাত হোসেনকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সিফাত হোসেনকে ফুল ও উপহার তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সিফাতের ভবিষ্যৎ আন্তর্জাতিক সাফল্য কামনা করে তার ক্রীড়া প্রতিভার বিকাশে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন ইতোমধ্যে শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ইতোমধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছে। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার ও ভিটিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়া গেমস। এই গেমসের নারী ফুটবলে ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে গেমকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদ আছেন। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আমাদের যাপিত জীবনেও পরিবর্তন আনতে হয়। সমস্যার সমাধান করতে সচেতন মনোভাব তৈরি করতে হয়, আর সচেতনতা তৈরি হয় সঠিক তথ্য জানা থাকলে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল নানা আয়োজনের মাধ্যমে সংসার ছোট রাখা থেকে শুরু করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য পুষ্টি সম্পর্কিত অনেক অনেক তথ্য জানিয়ে যায়, যেই সকল তথ্য মনে রাখলে আপনারা যাপন করতে পারবেন সুস্থ ও সুন্দর জীবন। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সে। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, সবাইকে সাদর আমন্ত্রণ আজকে ডাকবাক্সে।
0: হাতে লেখা চিঠি দিয়েই শুরু করছি। প্রথম চিঠিটি পেয়েছি যার কাছ থেকে, তিনি হচ্ছেন আমাদের নিয়মিত লেখক মোহাম্মদ আরমান মোল্লা, আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠানটি আমার সংসারের একটি বিশেষ অংশ। সবাইকে নিয়ে এই সেলের অনুষ্ঠান শুনি প্রতিদিন, সচেতন করে তুলি সবাইকে। বাল্যবিবাহ, অপরিকল্পিত পরিবার গঠন করা, এইসব থেকে দূরে থাকতেও সহায়তা হয় অনেক আমাদের, এবং সচেতন মানসিকতা নিয়ে আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।
1: শ্রোতাবন্ধু মোহাম্মদ আরমান মোল্লা, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিজে সচেতন হতে চেষ্টা করছেন, অন্যদেরকেও সচেতন করতে চেষ্টা করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ডাকবাক্স অনুষ্ঠানটি পরিবারের সবার ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি নিয়মিত শুনবেন, নিয়মিত লিখবেন আমাদের কাছে।
0: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসগরি ছোট পরিবার, সুখী সংসার, প্রতিটি অনুষ্ঠান আমি আমার কাজের ফাঁকে ও খাওয়ার সময়ও শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠান আমাদের চলার পথের পথ প্রদর্শক এবং জ্ঞানের ভাণ্ডার। প্রতিটি অনুষ্ঠানেই বলা হয় সচেতনতার কথা, নাটকেও থাকে সচেতনতার কথা। ডাকবাক্স আমাদের চিঠির উত্তর দেয় এবং তা শুনে উপকৃত হই। প্রতিটি অনুষ্ঠানে প্রসূতির যত্ন ও পরিচর্যা কিভাবে নিতে হবে বলে দেওয়া হয়, প্রসবের আগে ও পরে কি করতে হবে সেগুলোও বলে দেওয়া হয়। বাল্যবিবাহ মানে এক ধরনের অন্যায় আচরণ এবং তা বন্ধ করতে হবে কিভাবে, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে এই কথাগুলো বলা হয়। উক্ত অনুষ্ঠান শুনে অনেকেই বাল্যবিবাহ বন্ধ করেছে।
1: শামীম শরীফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান শুনে কিভাবে উপকৃত হচ্ছেন তা লিখে জানিয়েছেন। এছাড়া জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানেই আপনি কাজের ফাঁকে বা খাওয়ার সময় শুনে থাকেন, এর জন্য কৃতজ্ঞতা। নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন। এক আকাশ ভালোবাসা জানিয়ে বলেছেন, অনেক শ্রোতা বন্ধু আগের নাটকগুলো শুনতে চায়, কারণ যারা পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো ভালোবাসে মঙ্গলবার এলেই তাদের সবার মন চায় নাটক শুনতে, তাই নতুন করে নাটক প্রচারের ব্যবস্থা গ্রহণ করুন।
1: শ্রোতা বন্ধু ওয়াসিউর রহমান মিন্টু, আপনি ধারাবাহিক নাটক প্রচারের বিষয়ে অনুরোধ করেছেন। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, চিঠির জন্য ধন্যবাদ।
0: চিঠি লিখেছেন জেসমিন মুক্তাগাছা ময়মনসিংহ থেকে। আপনার দীর্ঘ চিঠি থেকে উল্লেখযোগ্য অংশ পড়ছি। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে যতবারই শুনেছি চোখ জলে ভিজেছে। বাল্যবিবাহের উপর সজীব দত্তের প্রতিবেদন আমাকে লিখতে প্রেরণা জুগিয়েছে। তারপরে আপনি চিঠিতে খুব সুন্দর করে লিখেছেন বাল্যবিবাহ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি, মতামত, এবং লিখেছেন তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটা কি গ্রাম পর্যায়ে করা যায় না, যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় আমার গ্রামের অসচেতন মানুষগুলো একটু হলেও সচেতনতা বোধ নিজের মধ্যে জাগ্রত করতে পারবে। এতটা সম্ভব যদি নাও হয় তাহলে প্রাইমারি স্কুল পর্যায়ে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি করার অনুরোধ জানাচ্ছি। সজীব দত্তর জন্য রইল শুভকামনা। শুভকামনা সকল বেতারের কলাকুশলীদের।
1: জেসমিন, আপনাকেও অনেক অনেক শুভকামনা। আপনি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান সম্পর্কে বিশেষ করে মতামত জানিয়েছেন এবং এটি গ্রাম পর্যায়ে আয়োজনের জন্য বলেছেন। আপনার অনুরোধটি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি তারা এ বিষয়ে বিবেচনা করবেন।
0: এবার ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন মোবারক হোসেন ফণি সাগরদিঘি টাঙ্গাইল থেকে। আপনার ইমেলে আপনি লিখেছেন, যুব সমাজের সদস্যদের মাঝে অনেকভাবেই অনেক সময় আমরা লক্ষ্য করি বাল্যবিবাহ, বহুবিবাহ বা নেশার মতো খারাপ প্রবণতা ঢুকে পড়ে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত নাটক কথিকা গান থেকে যুবশ্রোতারা এসব সমস্যা সম্পর্কে অবগত হচ্ছে, সচেতন হচ্ছে এবং ফিরে আসছে আলোর পথে। তারুণ্যের কণ্ঠে কিশোর কিশোরীরা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে জানতে পারছে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এখন শ্রোতাদের সচেতনতার আরেক বিদ্যালয়। আপনাদের নাটিকা শুনে বর্তমানে গর্ভবতী মা বোনেরা নানা সমস্যার সমাধান এখন ঘরে বসে নিজেরাই করতে পারছে। সুখের ঠিকানায় শুনতে পেলাম নবজাতকের যত্ন। আপনাদের সুখের ঠিকানায় আলোচনা শুনে তারা নবজাতকের যত্ন কিভাবে নিতে হয় এখন সহসাই সেই কাজটি তারা করতে পারবে, এমন যুগোপযোগী অনুষ্ঠান উপহার দিয়ে আসছেন আপনারা। কুসংস্কারাচ্ছন্ন সমাজের অনেকটাই অংশে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আলোর দিশারি হয়ে কাজ করছে। সচেতনতা আর জ্ঞানের আরেক নাম জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান।
1: অনেক অনেক ধন্যবাদ মোবারক হোসেন ফনি, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন আয়োজন থেকে শ্রোতারা কিভাবে আলোর ঠিকানা খুঁজে পেতে পারে তা উল্লেখ করেছেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি শ্রোতারা অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ মেনে নিজেদের জীবনে কাজে লাগিয়ে সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল পাঠাতে চান তাদের জন্য জানিয়ে দিই আমাদের ইমেলের ঠিকানাটি betarphnc1207@gmail.com। আমি আবার বলছি betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। ইমেল থেকে পড়ছি আবারও, বোঁচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন মোহাম্মদ মেহেদি হাসান। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের আমি একজন নিয়মিত শ্রোতা। এই অনুষ্ঠান প্রচারে জনসচেতনতা বৃদ্ধি করে সুস্থ ছোট ও সুখী পরিবার গড়তে ভূমিকা রাখা হচ্ছে। এই সেল নিয়মিত নাটক গান ও কথিকার মাধ্যমে মা ও শিশুর পরিচর্যা ও সুস্থ থাকার নানা তথ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ বেতারের অন্যান্য ইউনিট থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সেই ছোট্টবেলা থেকে এসএলএর অনুষ্ঠানের সাথে যুক্ত আছি এবং এখনও এই ধারাবাহিকতা এখনও বজায় রেখেছি। আশা করি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল ভবিষ্যতে আরও মানসম্মত জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করে আমাদেরকে সমৃদ্ধ করবে। পরিশেষে ধন্যবাদ জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে জড়িত সবাইকে।
1: মেহেদি আহসান, আপনি ছোটবেলা থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা শ্রোতারা যেন ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, সে কারণে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়। আশা করি সবাই জেনে বুঝে মেনে চলবেন, ভালো থাকবেন।
0: বন্ধুরা, এবারে জানিয়ে দেব এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে, লিখেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান নান্দাইল ময়মনসিংহ থেকে।
1: ময়মনসিংহ এর শ্রোতা বন্ধু মোহাম্মদ আক্তারুজ্জামান, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন। ছোট ইমেল তবে সুন্দর কথায় সাজানো আপনার ইমেলটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে। আমরা পড়ছি আপনার ইমেল থেকেই।
0: প্রিয় ডাকবাক্স, তোমাকে যখন শুনতে পাই তখন খুঁজি না জানালার নির্মল বাতাস, আমার হৃদয় আন্দোলিত হয়। হয়তো সে কারণেই তোমাকে শুনতে এত ভালো লাগে আমার। আমি তো তোমার অতলে হারাতে চাই, মনের সুপ্ত বাসনাগুলো সেই অতলেই পূরণ হবে। ভেসে যেতে চাই সেই অসীম সুখের ভেলায়, আমি অপেক্ষায় থাকি প্রতি রবিবার তোমার আশায়। আমি মনে করি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেন জীবনের এক একটি অংশ। ভালো থাকার জন্য যেমন শিক্ষা, বস্ত্র, বাসস্থান ও পুষ্টিকর খাবার প্রয়োজন, তেমনি ভালো উপদেশ পরামর্শেরও প্রয়োজন। আর এই সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পুরো পরিবার। আমার সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। আমি একা এই অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছি তা নয়, আমার পরিবার, বাড়ি ও আশেপাশের সকলেই উপকৃত হচ্ছে। এমন সুন্দর শিক্ষণীয় অনুষ্ঠানকে সবসময় শুনব এবং মনে রাখব।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ আক্তারুজ্জামান, আপনি চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান ডাকবাক্সর কথা যেমন বলেছেন বেশ আবেগময় ভাষায়, তেমনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন, আপনি কিভাবে উপকৃত হচ্ছেন তাও লিখেছেন বেশ যৌক্তিক ভাষায়। আপনার ইমেলটি আমাদের ভালো লেগেছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একই সাথে আমাদের প্রত্যাশা শ্রোতারা নিয়মিত শুনবেন, সবাই ভালো থাকবেন।
0: দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মেহেদী হাসান মামুন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি পরিবেশনা এখনও মানুষের জন্য সুশিক্ষা, চিকিৎসা ও নানাবিধ পরামর্শের বাহক। গ্রাম থেকে শহর সবখানে বিস্তৃত এই সেলটি, উপকার পাচ্ছে না এমন এরিয়া খুঁজে পাওয়া যাবে না। তাই তো আমি যেখানেই যাই সেখানেই পুষ্টি সেলের কথা মানুষকে বলি, আরও বলি সচেতন হতে রেডিও শুনতে। আর বেতার যারা শোনে তারা নিশ্চয়ই বিভিন্ন বিষয়বলি সম্পর্কে সচেতন, কেননা বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রতিদিন মানুষকে সচেতন করে তুলছে। এজন্য ধন্যবাদ সংশ্লিষ্ট শাখার সকলের প্রতি।
1: আপনাকেও ধন্যবাদ মেহেদি হাসান মামুন। আমাদের সকল আয়োজন শ্রোতাদের জন্য একটাই প্রত্যাশা, যেন শ্রোতারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই শ্রোতারা উপকৃত হলে আমাদের অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হয়। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
0: পাংশা রাজবাড়ি থেকে ইমেল করেছেন মোহাম্মদ আব্দুর রহমান। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনে থাকি। এই সেল থেকে জীবন নির্ভর তথ্য শ্রোতাদের কাছে সহজে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করে, তাই শ্রোতা হিসেবে আমরা কৃতজ্ঞ।
1: আব্দুর রহমান, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল করেছেন দীপক চক্রবর্তী। আপনি লিখেছেন, সত্যি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আমরা মন দিয়ে শুনে থাকি, তাই অনেক কিছু জানতে পারি।
1: দীপক চক্রবর্তী, আপনি দূরবর্তী জেলা পঞ্চগড়ের একজন শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শোনেন, মতামত জানিয়ে লিখেও থাকেন নিয়মিত। আপনার ইমেলটি পেয়ে আমাদের ভালো লাগলো, অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: ফরহাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে, আপনার ইমেলে আপনি লিখেছেন, গত 17 আগস্ট তারিখে সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা ও বেতার কার্টুন আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে বেতার কার্টুনের বিষয়টি ছিল যুগোপযোগী, যা শুনে অনেক কিছুই জানতে পারলাম।
1: ধন্যবাদ ফরহাদ হোসেন টুটুল, আমাদের অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে, আপনি 12 আগস্ট এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে সাপ্তাহিক নাটক শুনেছেন এবং নাটকে যেসব শিল্পীরা অভিনয় করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। নাটকটি আপনার কাছে অনেক ভালো লেগেছে।
1: 12 আগস্ট তারিখে প্রচারিত নাটকটি ভালো লাগার কথা জেনে আমরা আনন্দিত। আপনার শুভেচ্ছা আমরা শিল্পীদেরকে পৌঁছে দেব।
0: তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে আশরাফুজ্জামান মিয়া, আপনি লিখেছেন, 12 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের সেবাগ্রহীতা ও স্বাস্থ্য সেবা কর্মীদের সাক্ষাৎকার শুনে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত জেনেছি। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ।
1: আশরাফুজ্জামান মিয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনেছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন।
0: আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আপনি লিখেছেন, 15 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে খাদ্যাভ্যাসের সাথে চোখের রোগের সম্পর্ক, এই বিষয়ে অনেক সচেতনতামূলক তথ্য জানতে পেরেছি। ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আপনি লিখেছেন, 16 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে অপরিকল্পিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা শিরোনামে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি।
1: আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, আপনারা দুজন 15 এবং 16 আগস্ট তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন। আপনাদের ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের অন্যান্য আয়োজন শুনে মতামত জানানোর জন্য অনুরোধ করছি।
0: বন্ধুরা, এবারে চলে যাই প্রাপ্তি স্বীকারের পালায়। আরও যারা ইমেল করেছিলেন, মোসাম্মদ মাকসুদা খাতুন নাচুল চাঁপাইনবাবগঞ্জ থেকে, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং আব্দুল ওহাব প্রধান সম্রাট বগুড়া থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আজ হাতে আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে। তবে আবারও কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে ডাকবাক্স অনুষ্ঠানে আপনাদের চিঠি এবং ইমেইল নিয়ে। সে পর্যন্ত নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: প্রিয় শ্রোতা, আমরা জানি আপনারা সকলে সচেতন জীবনযাপন করেন এবং সেই সাথে নিশ্চয়ই আপনাদের বাড়ির আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। বিশেষ করে এই বর্ষা মৌসুম যতদিন চলতে থাকে, জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয় এবং এডিস মশা থেকে ছড়ায় ডেঙ্গু রোগ। ডেঙ্গু ছাড়াও মশাবাহিত আরও অনেক রোগ আছে, চিকুনগুনিয়ার মতো বা ম্যালেরিয়া, যেগুলো আমাদের জন্য হুমকিস্বরূপ। আর তাই বাড়ির আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রেখে আমরা যদি নিজেদেরকে নিরাপদ রাখতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এই সামান্য পদক্ষেপটুকু অবশ্যই নিব। আপনার বাড়ির পাশে পরিষ্কার থাকলে আপনার প্রতিবেশী যিনি আছেন তিনিও উদ্বুদ্ধ হবেন তার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে। আর এভাবেই একটি মহল্লা, একটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে এবং ধীরে ধীরে দেশের সবার মাঝেই এই প্রবণতা বৃদ্ধি পাবে। আসুন আমরা সচেতন জীবনযাপন করি, ঘরের বাইরে বা ঘরের ভিতরে নিরাপদ এবং সুস্থ থাকি প্রতি মুহূর্তে।

সকলকে শুভকামনা জানিয়ে আজকে ডাকবাক্স এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী এজন্য নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং নতুন নৌ প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন ADSI এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তারেক রহমান বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার ACOC পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ACOC-র ডিজিটাল লার্জ ডিসপ্লের সাহায্যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান কর্তৃক শত্রু বিমানসমূহকে বাধা প্রদান ও চট্টগ্রাম থেকে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ড্রোনের লাইভ ফিডের মাধ্যমে হেলিকপ্টার থেকে সেনা অবতরণ অবলোকন করেন। এরপর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং এর বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কোয়াডকপ্টারের উড্ডয়ন অবলোকন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় এ ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান এবং ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। বৃহস্পতিবার শপথ গ্রহণের পর রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রীর প্রথম কর্মদিবসের পরিচিতি সভা। সভায় আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
3: বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আমরা আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, এটাই আমাদের দরকার।
2: বিগত সরকারের সময়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্যেও দেশের অনিয়ম, ব্যর্থতা ও নির্যাতনের খবর জনগণের সামনে তুলে ধরেছে সংবাদ মাধ্যম।
3: সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে, সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যে কোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ড আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতি করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সরকার আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী দিনে কৃষি পণ্যই হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। তিনি আজ রাজধানীতে অ্যাকোয়াকালচার নলেজ ডে 2026 অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে জড়িত, তাই এই দুটি খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও টেকসই হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পত্তি রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আজ রাজধানীর সোবহানবাগে দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। বিশ্বে কারিগরির শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জনগণকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হবে। তিনি আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিমানকে গড়ে তুলতে কাজ অব্যাহত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি আজ রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ এবং অক্সফর্ম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটে 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় 10 বছর পূর্তি শুধু ফিরে দেখার সময় নয়, বরং নতুন করে উদ্যোগ নেওয়া ও জবাবদিহি নিশ্চিত করার সময়। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য উল্লেখ করে শামা ওবায়দ ইসলাম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক পছন্দ নয়, এটি একমাত্র টেকসই পথ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি আজ বরিশালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। আগামী 8ই ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, শেষ হবে 15ই ডিসেম্বর। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 8ই ডিসেম্বর বাংলা, 10ই ডিসেম্বর ইংরেজি, 13ই ডিসেম্বর গণিত এবং 15ই ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 82। আজ স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে 839 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামির উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হওয়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আজ প্রদর্শিত হয় কালজয়ী 2টি সিনেমা, নবাব সিরাজউদ্দৌলা ও 13 নম্বর ফেকো ওস্তাগার লেন। এই উৎসবের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসার পাশাপাশি দর্শকরা সিনেমা হলমুখী হবেন বলে প্রত্যাশা শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের। আরো শুনুন প্রতিবেদনে।
5: বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা।
6: 1757 সালে পলাশীর প্রান্তরে 200 বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি কেবল একটি সিনেমাই নয়, এটি দেশের মানুষের কাছে ইতিহাসের বাস্তব চিত্রায়ন হিসেবে বিবেচিত। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শনিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল 3টায় প্রদর্শিত হয় কালজয়ী এই চলচ্চিত্র। সন্ধ্যা 6টায় দেখানো হয় 13 নং ফেকু ওস্তাগার লেন। ঢাকা শহরের 416 বছর উদযাপন উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 নামে শুরু হওয়া উৎসবে কালজয়ী 13টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসব শুরু হয় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ প্রদর্শনীর মধ্য দিয়ে। ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আনার পাশাপাশি দর্শকদের সিনেমা হলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের। যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ও কিংবদন্তি অভিনেত্রী নূতন।
7: আমাদের মধ্যে যেন হৃদয়তা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সেই আগের জায়গায় পৌঁছতে পারবে।
8: আজকে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আমি বেশি করে চাবো। আজকে তরুণ প্রজন্ম এরাই ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দেবে। একজন ভালো চলচ্চিত্রকার হবে, একজন ভালো নায়ক নায়িকা হবে, একজন ভালো গল্প লেখক লেখিকা হবে, কাজে তাদেরকে এগিয়ে আসতে হবে।
6: উৎসবের তৃতীয় দিন সোমবার বিকেল ৩টায় জহির রায়হানের জীবন থেকে নেয়া এবং সন্ধ্যায় নান্টু ঘটক প্রদর্শিত হবে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো বিনামূল্যে দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। সাংবিধানিক পরিবর্তনের পর কাজাখস্তানে আজ একটি নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কাজাখস্তানের প্রায় 2 কোটি মানুষের মধ্যে 1,26,00,000 ভোটার রয়েছেন। সরকার অনুমোদিত শুধুমাত্র 7টি রাজনৈতিক দলকে এই নির্বাচনে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কাজাখস্তান মার্চ মাসে একটি নতুন সংবিধান গ্রহণ করে, সে অনুযায়ী সংসদের উচ্চকক্ষ সিনেট বিলুপ্ত করে একটি নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করে। দেশটির কর্তৃপক্ষ বলছে এই পরিবর্তনগুলো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে। থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির বিদ্রোহ পীড়িত দক্ষিণাঞ্চল জুড়ে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে 50টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও আগ্নেয় বোমা হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানায় গতরাতে দক্ষিণাঞ্চলের সীমান্ত প্রদেশগুলোতে এসব হামলা চালানো হয়। অধিকাংশ হামলায় নারাথিওয়াত প্রদেশে এবং বাকিগুলো পার্শ্ববর্তী ইয়ালা ও পাত্তানি প্রদেশে চালানো হয় বলে জানা গেছে। জাপানের রাজধানী টোকিও মেট্রোপলিটন এলাকাসহ দেশটির পূর্বাঞ্চলে আজ মাঝারি মাত্রার এক ভূমিকম্পের আঘাতে কমপক্ষে 37 জন আহত হয়েছেন। জাপান আবহাওয়া সংস্থা জানায় ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল 5.9 এবং এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চল ইবারাকি অঞ্চলের প্রায় 70 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে টোকিও সঙ্গে নারিতা বিমানবন্দরে যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি স্থানীয় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। খেলার খবর। ক্রিকেট। ম্যাকেয়ে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ইনিংস 51 রানে পরাজিত হয়েছে। ফলে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র হল। তবে এই সিরিজে পারফরমেন্সের ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপে গিয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। এর আগে 2024 সালে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচ টেস্ট সিরিজ 2-0 জিতে 7ম স্থান অধিকার করেছিল টাইগাররা। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 95 রান করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 210 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95, অস্ট্রেলিয়া 210। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ।

0: স্থানে উঠেছে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। দ্বীপ জেলা ভোলা দেশের একমাত্র জেলা যেটি মূল ভূখণ্ডের সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত নয়, কেননা তেতুলিয়া নদী একে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। নদীবেষ্টিত হওয়ায় ভোলার মানুষ দেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভর করছে। এটি একদিকে যেমন সময় সাপেক্ষ, তেমনি ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রেও অবহেলিত থেকে পিছিয়ে পড়ছে এ জেলার মানুষ। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলাম হিন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বৈঠকে যত দ্রুত সম্ভব এ উদ্যোগ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারেক রহমান। সংবাদ সূত্রে জানানো হয়, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশাল সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশালের রহমতপুর থেকে হিজলাম হিন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত সড়ক রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে। উল্লেখ্য, বরিশাল বিভাগের পূর্ব অংশ ভোলা জেলা। তেতুলিয়া নদী একে মূল ভূখণ্ড থেকে আলাদা করায় প্রায় 3,400 বর্গ কিলোমিটারের আয়তন এবং প্রায় 20,37,000 জনসংখ্যার জেলা ভোলার সঙ্গে বরিশালের সরাসরি স্থল যোগাযোগের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ভোলা যাওয়ার একমাত্র উপায় হচ্ছে নদীপথ। নদীপথে বরিশাল থেকে ভোলার ভেতুরিয়া যেতে লঞ্চে প্রায় 2 ঘণ্টা এবং স্পিডবোটে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। ভেদুরিয়া থেকে ভোলা সদর উপজেলায় যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকেও লঞ্চে ভেদুরিয়া যাওয়া যায়। এই ঘাট থেকে ভোলার ইলিশঘাট পর্যন্ত একটি ফেরি চলাচল করে। ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহন নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল, যা এ জেলার আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে। এখন সরকারের নির্ধারিত প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে। ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নির্বাচনী অঙ্গীকারে দেশের যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নে একটি সমন্বিত, আধুনিক ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই আওতায় দেশের যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে একটি সুবিন্যস্ত জাতীয় এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে ভোলাকে দেশের অবিচ্ছিন্ন সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা জেলা মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত হলে দ্বীপটির দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা দূর হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং মানুষের যাতায়াত দ্রুত ও সহজ হবে। ধীরগতির নৌপথের উপর নির্ভরশীল না হয়ে ভোলাবাসী রোগী ও জরুরি সেবা নিতে দ্রুত দেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিক্ষা ও চিকিৎসা সেবা সহজলভ্য হবে। কৃষিপণ্য ও মাছ সহজে ও কম খরচে দেশের অন্য স্থানে পাঠানো যাবে। পর্যটকরা ভোলা ভ্রমণে আগ্রহী হবেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর হিসাবে ভোলার গ্যাস ক্ষেত্রগুলো থেকে যে বিপুল পরিমাণ গ্যাস মজুদ আছে তা দিয়ে জেলায় পুরোদমে শিল্পায়ন হওয়ার পরও উদ্বৃত্ত গ্যাস সড়ক নেটওয়ার্ক ধরে পাইপলাইনের মাধ্যমে দেশের অন্য অংশে নেওয়া সম্ভব হবে। সড়ক যোগাযোগের সুবিধা নিয়ে শিল্প উদ্যোক্তারাও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ভোলা জেলায় শিল্পায়নে এগিয়ে আসবেন। এতে জেলায় নতুন কর্মসংস্থান তৈরি হবে। এইভাবে গ্যাসের সুবিধা কাজে লাগিয়ে ভোলায় শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি ইপিজেড ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে। এর মাধ্যমে যেমন ভোলার অর্থনৈতিক অবস্থা বদলে যাবে, গোটা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনীতিও সমৃদ্ধ হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটের মাধ্যমে ভোলার সঙ্গে বরিশালে সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ খুবই ইতিবাচক ও সময় উপযোগী। এই রুটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি সবচেয়ে কার্যকর বিকল্প পথ হয়ে উঠবে এবং এই সড়ক নেটওয়ার্ক বাস্তবায়িত হলে ভোলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও যাতায়াতের ভোগান্তির অবসান ঘটবে। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও।

0: এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 598 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা।
2: সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। রচয়িতা মুখলেসুর রহমান বাবলু, কণ্ঠ দিয়েছেন গাজী সালাউদ্দিন বাপ্পী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মোখলেসুর রহমান বাবলুর কথামালায় গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। আর এরই সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখন সমাপ্তি। আমাদের পরবর্তী আয়োজন

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মোখলেসুর রহমান বাবলুর কথামালায় গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। আর এরই সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখন সমাপ্তি। আমাদের পরবর্তী আয়োজন

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুখলেসুর রহমান বাবলুর কথামালায় গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। আর এরই সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখন সমাপ্তি। আমাদের পরবর্তী আয়োজন 8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। কণ্ঠ দিয়েছেন ইসমত জেরিন ইভা, গীতিকার ফিরোজ খান নুন।

0: করছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। দৃষ্টিপাত প্রভাতী ম্যাগাজিন সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গান মাহবুবা রওশন রাখির গাওয়া দুপুর 12:30 এবং পরাশর মণ্ডল আধুনিক গান শোনাবেন বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত শেখ আলী আহমেদের কণ্ঠে দুপুর 12:20। এছাড়াও নজরুল সঙ্গীত শোনাবেন তিন্নি মণ্ডল বেলা 2:30। সকাল 9:45 উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান রাগ রং, এতে বাঁশি বাদন শুনবেন শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার। পল্লীগীতির গাজী গোলাম মোস্তফার কণ্ঠে দুপুর 12:40। লোকমান হাকিমের গাওয়া পল্লী গান বেলা 2:50। পাঁচমিশালি গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। আল্লাহ পাকিস্তানি হামদ এবং নাতি রাসুল শুনবেন দুপুর 12:50 এবং সন্ধ্যে 6:40। এছাড়া FM 88.8 MHz NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি, এবার বিদায় বলবো। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।